0: চেক এখন সময়।
1: আসসালামু আলাইকুম। সকাল 6টা, আজ শুক্রবার 17-20 রবিউসানি 2 অক্টোবর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। ফেনীর পরশুরামে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জনসভায় বললেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদের পদত্যাগ, মহিলা আসন 23 শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি। বিসিএস পরীক্ষা বা অন্যান্য সরকারি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য করা হবে না, জরুরি সংবাদ সম্মেলনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ডেঙ্গু মোকাবিলায় 5 লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে জ্বালানির দাম কমানোর লক্ষ্যে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত কমাতে বলেছে যুক্তরাষ্ট্র, অন্যথায় মার্কিন ডিজেল রপ্তানি বন্ধের হুমকি ট্রাম্পের। এবং আগামীকাল জাপানে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী গতকাল ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী সেতুর কাছে 1,542 কোটি টাকা ব্যয়ে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প প্রথম পর্যায়ে কাজের উদ্বোধনকালে এ আহ্বান জানান। পরে তারেক রহমান ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে প্রধানমন্ত্রী তারেক রহমান। নানার ভিটায় ফেনীর পরশুরামের আপামর জনতা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে স্বাগত জানান সরকার প্রধানকে। 2024 বন্যার দগদগে ঘা বয়ে বেড়াচ্ছেন বৃহত্তর ফেনী এলাকার মানুষ। এমন সংকট উত্তরণে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তারেক রহমান। পরে খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় স্থানীয় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। নিজেকে এলাকার নাতি পরিচয় দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত জনতার সঙ্গে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন এবং এই প্রকল্পের মাধ্যমে বন্যার ক্ষতি থেকে মুক্তি পাবে ফেনীবাসী।
4: মুহুরী এবং কহুয়া, এটা কহুয়াকেও কানেক্ট করবে, গ্রামের মানুষ বলেন শহরের মানুষ বলেন সকলের জন্য এই খাল খনন করা, নদী খনন করা প্রয়োজন বলেই, মানুষের জন্য প্রয়োজন বলেই বিএনপি এই কর্মসূচিটি আবার শুরু করেছে।
3: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন দেশের মানুষের কর্মসূচি উল্লেখ করে এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সব অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
4: ফ্যামিলি কার্ড আর বিএনপির কর্মসূচি নয়, কৃষক কার্ড বিএনপির কর্মসূচি নয়, নদী খনন খাল খনন বিএনপির কর্মসূচি নয়। বিএনপির কর্মসূচি শুধু নয়, এগুলি এখন দেশের মানুষের কর্মসূচি। কাজে আসুন, দেশের মানুষের কর্মসূচিকে বাস্তবায়ন করতে হলে আজকে এই অরাজকতাকারী এবং ষড়যন্ত্রকারীদেরকে কঠোরভাবে জবাব দিতে হবে।
3: এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। তিনি গতকাল ফেনীতে দিনব্যাপী সফরের অংশ হিসেবে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জনসভায় একথা বলেন। প্রধানমন্ত্রী একই স্থানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেন এবং উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন। কৃষক কার্ড প্রকল্পের আওতায় ফেনী সহ 14টি জেলার 1,00,000-এরও বেশি কৃষক পাচ্ছেন এই সুবিধা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক চাষীদের সহজে সরকারি প্রণোদনা ও সুবিধা দিতে চালু হল বহুল আলোচিত কৃষক কার্ড। ফেনীর ফুলগাজীতে সশরীরে উপস্থিত থেকে এই পাইলট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি কার্ডের বিপরীতে কৃষকরা পাবেন 2,500 টাকা সমপরিমাণের কৃষি উপকরণ সুবিধা। প্রথম দিন ফেনীর 7,643 জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দেওয়া হয় এবং বাকি 13টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্ডটি বিতরণ সম্পন্ন হবে। কৃষক কার্ডের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা আবারও পুনর্ব্যক্ত করেন।
6: মনে করি আমরা যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ অন্য ধর্মীয় ব্যক্তিদের কাছে যদি মিনিমাম একটি সহযোগিতা প্রতি মাসে পৌঁছে দিতে পারি, আমরা মনে করি আমরা যদি কৃষক ভাইদের কাছে কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম সহযোগিতা পৌঁছে দিতে পারি, তাহলে ধীরে ধীরে ধীরে তাদের ভাগ্যের পরিবর্তন হবে, অর্থনৈতিক ভাবে এই মানুষগুলো আস্তে আস্তে সচ্ছল হয়ে উঠবে এবং বাংলাদেশের মানুষ যখন সচ্ছল হয়ে উঠবে বাংলাদেশ তখন সচ্ছল হয়ে উঠবে অর্থনৈতিক ভাবে।
5: এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের সমালোচনা করে বলেন,
6: আজকে যারা আবার একদফা শুরু করেছে এদের কি ফ্যামিলি কার্ড কর্মসূচি আছে? এদের কি খাল কাটা কর্মসূচি আছে? এদের কি বৃক্ষরোপণ কর্মসূচি আছে? এদের কি কৃষক কার্ড কর্মসূচি আছে? এদের দলের কর্মসূচির মধ্যে কি ইমাম মুয়াজ্জিন সাহেবদের জন্য সম্মানের ব্যবস্থা আছে? শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যারা রাজনীতি করে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
5: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মোট 10টি সেবার মধ্যে এই পাইলট পর্বে 60টি ডিজিটাল সেবা পাবেন কৃষকরা। এর মধ্যে রয়েছে ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক, মৎস্য ও প্রাণী সম্পদের খাদ্য, সহজ শর্তে ঋণ এবং সেচ সুবিধা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সদর উপজেলার নারগুন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে ঠাকুরগাঁও সদর ও রুহিয়া এলাকার 2,517 জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার মধ্য দিয়ে জেলায় এ কার্যক্রমের যাত্রা শুরু। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় 1,148 জন এবং রুহিয়া এলাকায় 1,369 জন কৃষক রয়েছেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসি আহমেদ মিষ্টি। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসি আহমেদ মিষ্টির নাম সামনে আসলে গতকাল তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফেরদৌসি আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ পদত্যাগ করায় গতকাল থেকে তার আসনটি শূন্য হয়েছে। তিনি গতকাল বিকেলে সংসদ ভবনের টানেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। স্পিকার বলেন, কোন সংসদ সদস্য পদত্যাগ করলে নির্দিষ্ট কোন কারণ উল্লেখ করে না, তবে সেই মুহূর্ত থেকেই আসনটি শূন্য হয়। সরকারি এক গেজেটে গতকাল জানানো হয় জাতীয় সংসদের 323 মহিলা আসন, 23 সংবিধানের 67-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী গতকাল থেকে শূন্য ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় যেটাই হোক, বিসিএস বা এই সমস্ত পরীক্ষা বা অন্য কোন ক্ষেত্রে কোন বৈষম্য করা হবে না। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন। 49তম বিসিএস বিশেষ শিক্ষা ক্যাডারের নিয়োগের প্রজ্ঞাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সরকারের অবস্থান পরিষ্কার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
7: রাজনৈতিক পরিচয় যেটাই হোক, এই সমস্ত পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে সেই কারণে কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। নিয়োগপত্র ইস্যু করার জন্য আরো একটা দিন আছে প্রজ্ঞাপনের, আগামী সোমবারে এসএস নির্বাচনের জন্য প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত আছে। আমি সবাইকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করার জন্য অনুরোধ করব।
1: যারা অপতথ্য প্রচার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে এসব থেকে বিরত থাকার অনুরোধ জানান। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে গতকাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তর শুভারম্ভ ফলক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সাথে আন্তরিকতার সাথে কাজ করতে তাদের প্রতি আহ্বান জানান।
8: আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা ল এনফোর্সার্স বিভিন্ন এজেন্সিস আছে, তারা সবাই সমন্বিতভাবে একটা অপারেশন পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কারো কারো দায়িত্ব অবহেলা আমরা লক্ষ্য করেছি। ক্ষেত্র মতো আমরা শুধু তাদেরকে প্রত্যাহার করেই ক্ষান্ত হচ্ছি না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা নিচ্ছি। ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস, ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে কোনো অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।
1: দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে 5,00,000 ডেঙ্গু এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের কাছে এসব কিট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মাওলা। এ সময় ডেঙ্গু টেস্টিং কিটগুলো দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতেও বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে, ফলে দেশের যে কোনো অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি, অভিবাসন, কারিগরি শিক্ষা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে তাঁর সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রায়েল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার দেশটির গভর্নর জেনারেল স্যাম মস্টিন এসির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিক শুভেচ্ছাপত্র প্রদান করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশি পেশাজীবীদের বিশেষ করে তথ্য প্রযুক্তি, প্রকৌশল ও অন্যান্য কারিগরি ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় দক্ষ জনশক্তি অভিবাসনের সুযোগকে স্বাগত জানান। রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে তিনি দীর্ঘস্থায়ী সংকটে অস্ট্রেলিয়ার অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং সংকটের টেকসই সমাধানে দেশটির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় হাইকমিশনার অস্ট্রেলীয় ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কর সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও ইতিবাচক নিয়ন্ত্রক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে ব্যাংকিং খাতের সংস্কারের প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিদ্যমান সহযোগিতা আরও জোরদারে তাঁর দেশের আগ্রহের কথা জানান। এদিকে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এমবি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ম্যাবের একটি প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রপতি সংঘাত ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করে দেশে রাজনৈতিক সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একে অপরকে দোষারোপ, প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা এবং মামলা মোকদ্দমার মাধ্যমে হয়রানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় 4,34,000 কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তিনি গতকাল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যের লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে একথা জানান। আরিফুল হক চৌধুরী বলেন, শুধু বিদেশগামী কর্মীর সংখ্যা বাড়ালেই হবে না, অবশ্যই দক্ষ কর্মী পাঠাতে হবে। দক্ষ কর্মী পাঠাতে না পারলে লাখ লাখ কর্মী বিদেশে পাঠিয়েও দেশের প্রকৃত লাভ হবে না। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারীর নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর বাজারে রূপান্তর করতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল আইসিবির সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, পুঁজিবাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে হলে এর প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারের সব লেনদেন ও কার্যক্রম পুরোপুরি কাগজবিহীন করার উপরও গুরুত্ব দেন তিনি। এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী গতকাল রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটা কার্যক্রমের উদ্বোধন ও বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেন পরিদর্শনকালে বলেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: এতের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বব্যাপী জ্বালানি দাম কমাতে ট্রাম্প প্রশাসন জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেলের মজুদ কমাতে বলেছে, যাতে বিশ্বব্যাপী বেড়ে চলা জ্বালানির দাম কিছুটা কমানো যায়। অন্যথায় সম্ভাব্য মার্কিন ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এই সতর্কবার্তার মাধ্যমে ইউরোপের উপর যুক্তরাষ্ট্রের চাপ আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম কমাতে সম্ভাব্য নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছেন। শুল্ক নিয়ে বিরোধ এবং সামরিক ব্যয় নিয়ে মতবিরোধের ফলে ট্রাম্পের সঙ্গে ইউরোপ ও ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হয়। ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র জানান, ইউরোপীয় কমিশন এবং 27টি ইইউ সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত ইইউর জ্বালানি টাস্কফোর্স আজ সকালে বৈঠকে বসবে এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। তেহরানের কাছে মঞ্জিলাবাদে হামলা পরিকল্পনাকারী একটি সন্ত্রাসী গোষ্ঠীর 6 সদস্যকে অভিযান চালিয়ে হত্যা করেছে ইরানি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সৈন্যরা একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করেছে এবং গ্রামটিতে তল্লাশি অভিযান চলছে। ইরান বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে দেশটিতে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। এশিয়ান গেমসের খবর। আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকট দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:50 এবং সূর্য অস্ত যাবে 5:45। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফেনীর পরশুরামে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জনসভায় বললেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদের পদত্যাগ। মহিলা আসন 23-0 ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি। বিসিএস পরীক্ষা বা অন্যান্য সরকারি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য করা হবে না, জরুরি সংবাদ সম্মেলনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ডেঙ্গু মোকাবেলায় 5 লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে জ্বালানির দাম কমানোর লক্ষ্যে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুদ কমাতে বলেছে যুক্তরাষ্ট্র, অন্যথায় মার্কিন ডিজেল রপ্তানি বন্ধের হুমকি ট্রাম্পের। এবং আগামীকাল জাপানে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
12: সবার সাথে 90.4।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা বুঝতেছেন তো, মগর কি বলতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: দিল দিয়া ফিল করেন 90.4।

0: 93.4.
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
4: Country's first full HD FM station, ঢাকা FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক, হট মিউজিক।
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: Destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
5: মানে কি?
4: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
5: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
0: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
2: কে?
4: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

বাইজা বুঝা তামার তামা তো জেন্তো মাগার কি গুনতাছেন পুরাই একশো একশো টানে বুঝছেন না কি চলে ওহো লিয়াল ছেড়ে দিল দিয়া ফিল করেন দেখবেন 90.4

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 90.4 FM.
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করালেন কিন্তু

0: आप फील करें FM 90.4।
1: के
2: শাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 93.4

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: mind you born for.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Nation, X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: Armani Shah.
2: Armani Shah. Ronnie o Shafir Shathe. Proti Shukrobar, Raat 11:00. Dhaka FM 90.4.
3: স্যার আসবো?
0: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
0: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
0: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
0: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে সবার সাথে।

0: 90.4 FM.
1: Time check. এখন সময় সন্ধ্যা 7টা।

0: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।
1: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। স্যার আসব?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: টিকিট ছুঁসলো, বাস লো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: শান্তি নাই রে।
4: আছে।
0: কই?
4: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
4: পাবেন
0: কি?
4: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: টাইম চেক, এখন সময় রাত ৮টা।
1: ঢাকা FM 90.4।

0: FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
3: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
2: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
3: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
2: আম্বার আইটি।
3: রাইট,
1: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কে? প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।
5: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: নেশন এক স্টেশন। ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বরাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambaraiti.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। রাজধানীতে আগামীকাল শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে বললেন সংস্কৃতিমন্ত্রী। শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার, জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত 7। মজুত থাকা ডিজেল বাজারে ছেড়ে দিতে মার্কিন চাপের মুখে জরুরি বৈঠক ইউরোপীয় ইউনিয়নের। এবং জাপানে আগামীকাল এশিয়ান গেমসের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ইভেন্টের ফাইনালে স্বর্ণপদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান, ব্রোঞ্জ পদকের জন্য খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026 আগামীকাল রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট জিল্লুর রহমান আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, এবারের সম্মেলনে 100টির বেশি দেশের 200 আলোচক, 300 ডেলিগেট ও 1000 বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার বিষয় গুরুত্ব পাবে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন হিসেবে এটি ইতিমধ্যে আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ একটি মঞ্চে পরিণত হয়েছে। বাংলাদেশ বেতার উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে, তবে মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি আজ মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতি চর্চা একটি কার্যকর হাতিয়ার। এ লক্ষ্যে নৌকা বাইচ সহ দেশীয় খেলাধুলা ও লোক ঐতিহ্যকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আজ চট্টগ্রামের কালুঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, কেন্দ্রটি দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, শ্রমজীবী নারীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসা সেবাসহ যাবতীয় সংকট নিরসনে স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। সিওলে অনুষ্ঠিত পৃথক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, বৃহত্তর বিনিয়োগ ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়ে দক্ষিণ কোরিয়ার সাথে একটি শক্তিশালী অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ দক্ষিণ কোরিয়ার প্রথম পররাষ্ট্র উপমন্ত্রী পার্ক ইয়ুন নো জু ও প্রতিরক্ষা উপমন্ত্রী লি ডুহির সাথে আলোচনা করেন। বৈঠককালে হুমায়ুন কবির পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর কাছে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। তিনি কোরিয়া সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশের ইচ্ছার কথা জানান এবং বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের বিষয়টিকে স্বাগত জানিয়ে এটা দ্রুত স্বাক্ষরের ব্যাপারে আশা প্রকাশ করেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, জাতিসংঘ শান্তিরক্ষা ও প্রতিরক্ষা শিল্প সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের উপর আলোচনা কেন্দ্রীভূত ছিল। কোরীয় পক্ষ শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্কের প্রতি বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানিয়েছে এবং প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও শান্তিরক্ষাসহ পারস্পরিক সম্মত ক্ষেত্রগুলোতে বৃহত্তর সহযোগিতা অন্বেষণের ইচ্ছা ব্যক্ত করেছে। উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস 2026। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় র্যালি, আলোচনা ও উদ্বোধনী মেলার। রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলার উদ্বোধন করে শিল্প সচিব আব্দুল নাসের খান বলেছেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে জ্ঞান ও দক্ষতার সমন্বয় জরুরি। আর শুনুন প্রতিবেদন।
2: জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা। এর আগে সকালে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও এর উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। মিরপুরের বিসিআইসি কলেজ গেট থেকে শুরু হয়ে র্যালিটি মিরপুর এক নম্বরের সনি সিনেমা হল হয়ে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প খাতের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। পরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে উদ্বোধন করা হয় শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা। 50টি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প। মেলায় প্রদর্শিত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বর্জ্য কমানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও সার তৈরি সহ নানা উদ্যোগ উৎপাদনশীলতার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান।
3: কয়েকটিতে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে তাদের যে বিভিন্ন পড়াশোনার বিষয় বা অন্যান্য বিষয়গুলো আছে সেটাও তারা দেখেছে। ওয়েস্ট কিভাবে কমানো যায়, ওয়েস্ট থেকে কিভাবে পাওয়ার জেনারেট করা যায়, ওয়েস্ট কে কিভাবে ফার্টিলাইজার করা যায়, এই ধরনের অনেক মডেল এখানে উপস্থাপিত হয়েছে। এই সবকিছুই কিন্তু উৎপাদনশীলতার সাথে সম্পৃক্ত।
2: শিল্প সচিব বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে কম সময়ে ও কম খরচে বেশি উৎপাদন বাড়ানোই হল উৎপাদনশীলতা। এজন্য নতুন প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর উপর গুরুত্ব দেন তিনি।
3: এই জন্য প্রয়োজন তাদের দক্ষতা অর্জন। কারণ একটি শব্দ আছে যেটা আমি অনেক জায়গায় বলে থাকি, সেটা হচ্ছে যে ডিকশনারিতে শব্দটা নাই, আপনারা কেউ খুঁজে পাবেন না, এটা হচ্ছে স্কিলস, স্কিল প্লাস নলেজ। এই দুটোকে নিয়েই কিন্তু আমাদের এই প্রজন্মকে আমাদের গড়ে তুলতে হবে। শুধু নলেজ হবে না, পড়াশোনা করেছে, সার্টিফিকেট নিয়েছে, নলেজ হয়েছে, পাশাপাশি তাদেরকে স্কিল করে তুলতে হবে, দক্ষ করে তুলতে হবে।
2: জাতীয় উৎপাদনশীলতা দিবসের এবারের প্রতিপাদ্য উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানান কর্মসূচি নেওয়া হয়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: ময়মনসিংহে আজ এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ সাতজন নিহত হয়েছেন। ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাসউদ্দিন বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গঙ্গাচন্দ্রপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীসহ সাতজন নিহত হন। বাংলাদেশ সহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, সেল ও জিন থেরাপি সহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা পণ্য রয়েছে এ তালিকায়। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে এ সুবিধা বাংলাদেশের ওষুধ রপ্তানি এবং রপ্তানি বহুমুখীকরণে নতুন সুযোগ তৈরি করতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বাংলাদেশ সহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটির তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ভিয়েতনাম সহ আরও কয়েকটি দেশ ও অঞ্চল। শুল্ক ছাড়ের আওতায় রয়েছে বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের প্লাজমা থেকে উৎপাদিত চিকিৎসা উপাদান, বন্ধাত্বের ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট। এসব পণ্যের কাঁচামাল ও সংশ্লিষ্ট উপাদানও নির্দিষ্ট ক্ষেত্রে সুবিধা পাবে। তবে সব ধরনের ওষুধ এ সুবিধার আওতায় আসছে না। নির্দিষ্ট তালিকার বাইরে থাকা সাধারণ পেটেন্টযুক্ত ওষুধের ওপর ১০০% শুল্ক বহাল থাকবে। অর্থনীতিবিদ ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ বেতারকে বলেন, যুক্তরাষ্ট্রের বড় বাজারে শুল্ক ছাড়ের সুযোগ কাজে লাগিয়ে ওষুধ রপ্তানি আরও বাড়ানোর পাশাপাশি তৈরি পোশাক নির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে।
4: আমাদের রপ্তানি জায়গা হলো এতটা কনসেন্ট্রেট হয়ে গেছে, ৮০-৮২% বা ৮৬% আমরা কনসেন্ট্রেট করি গার্মেন্ট সেক্টরে। গার্মেন্ট সেক্টরের থেকে আমাদেরকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমাদের বিকল্প যেটা আমরা করে থাকি টুকটাক, সেটা হলো একটা হলো লেদার চামড়া সেক্টরে, আর হলো ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই দুইটা জায়গায় আর জুট গুডস এর ক্ষেত্রে কিছুটা আমরা করে থাকি। এই জায়গাগুলো আমাদেরকে আরো টাচ করতে হবে এবং বাড়াইতে হবে। আমাদের ফার্মাসিউটিক্যাল আসলে অনেক সুনাম অর্জন করেছে, অনেক প্রোডাক্ট আমাদেরকে ঔষধ বিশেষ রপ্তানি করে, সেক্ষেত্রে ১০০% ট্যাক্স ফ্রি, এটা একটা বিশাল সফলতা।
2: তবে এই সুবিধার সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক ও কৌশলগত বিষয়গুলোতে সতর্ক থাকার কথাও বলছেন তিনি।
4: আমাদেরকে পশ্চিমারা যা দেয় এর বিনিময়ে তারা অনেক কিছু নিয়ে নেয়, কখনো কিছু ধন আলাদা করে দেয়, এটা প্রত্যেক কিছু কারণ থাকে। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আর সব সুযোগ আমাদেরকে নিতে পারলে ভালো, কিন্তু এর সামলাইতে পারতে হবে আমাদেরকে।
2: যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্কের সুবিধা কাজে লাগাতে পারলে বাংলাদেশের ওষুধ শিল্পের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি পণ্য বহুমুখীকরণের পথও আরও শক্তিশালী হতে পারে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এ আবেদন করা যাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গতকাল এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। দেশে বড় ধরনের কোনো ভূমিকম্পে ফায়ার স্টেশন বা হেডকোয়ার্টার ক্ষতিগ্রস্ত হলেও যাতে উদ্ধার তৎপরতা থেমে না যায় সে লক্ষ্যে জনবল, উদ্ধার সরঞ্জাম ও কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানী ঢাকা ও আশেপাশের ৪১টি পয়েন্টে উদ্ধার সরঞ্জাম ছড়িয়ে দেওয়া, পূর্বাঞ্চলে বিশেষ রেস্কিউ টিম মোতায়েন এবং বিভাগীয় শহরগুলোতে পৃথক রেস্কিউ টিম গঠনের পাশাপাশি ঢাকার আশেপাশের ১০০টি ফায়ার স্টেশনকে জরুরি প্রয়োজনে ঢাকায় সহায়তার জন্য প্রস্তুত রাখা হচ্ছে। জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধাদান ও দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় আজ রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক মামলায় একাধিক ধারায় মামলাটি দায়ের করেন। আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে ৪০০৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪২ জন। এদিকে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ২৫০ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২৭৬১ জন। শুধু শহর নয়, গ্রামেও ছড়াচ্ছে এডিস মশা। বাড়ির আঙিনা থেকে বিভিন্ন স্থাপনায় বাড়ছে প্রজনন স্থল, তাই শহরের পাশাপাশি গ্রামেও ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে সচেতনতা ও সতর্কতা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: ডেঙ্গুর মৌসুমে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। শুধু রাজধানী নয়, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর সহ বিভিন্ন বিভাগেও প্রতিদিনই বাড়ছে রোগী। আর এবার উদ্বেগের বড় কারণ এডিস মশার বিস্তার শহরের সীমানা ছাড়িয়ে গ্রামেও। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডাক্তার কবিরুল বাশার বলেন,
7: প্রতিটি গ্রামেই এখন এডিস মশার অস্তিত্ব আছে এবং এডিস মশার ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আমরা শহর কেন্দ্রিক ভাবে আর ভাববার কোন সুযোগ নেই।
6: এডিস মশা স্বচ্ছ পানিতেই ডিম পারে। ফুলের টব, বালতি, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, বোতল কিংবা যে কোনো পাত্রে জমে থাকা অল্প পানীয় হতে পারে মশার প্রজনন স্থল। তাই সপ্তাহে অন্তত একদিন বাড়ি ও আশপাশে জমে থাকা পানি ফেলে দিতে হবে, পানির পাত্র ঢেকে রাখতে হবে, বাড়ির আঙিনা, ছাদ কিংবা বারান্দায় কোথাও পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে। ডেঙ্গুর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জ্বর হলেই অপেক্ষা না করে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। হঠাৎ জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, বমি কিংবা ত্বকে রেশ, এসব ডেঙ্গুর সাধারণ লক্ষণ হতে পারে, যেমনটি বলছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান।
8: আমার জ্বর হয়েছে, আমি ডাক্তারের কাছে গিয়ে দেখাবো, যেহেতু এটা ডেঙ্গুর মৌসুম আমি ঝুঁকিতে যাব না যে আমার জ্বরটা কি ডেঙ্গু জ্বর নাকি এটা কি টাইফয়েড জ্বর না অন্য কোনো জ্বর, কারণ জ্বর তো আসলে নিজে কোনো অসুখ না, জ্বর হচ্ছে কোন একটা অসুখের লক্ষণ, তা আমি তো নিজে জানি না, তাই না? আমজনতা হিসেবে আমার জানার কথা না যে এটা কি আমি কোন জ্বর আমার শরীরে হয়েছে, এইটা নিশ্চিত করতে হলে আমাকে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শরণাপন্ন হলে তখন ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে তিনি তখন নির্ধারণ করবেন বা রোগটিকে নির্ণয় করবেন।
6: তীব্র পেট ব্যথা, বারবার বমি, নাক ও মাড়ি দিয়ে রক্তপাত, অস্বাভাবিক দুর্বলতা, শ্বাসকষ্ট কিংবা অস্থিরতার মতো লক্ষণ দেখা দিলেই দ্রুত নিতে হবে হাসপাতালে। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
5: কেন্দ্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতার ঢাকার ক শ্রেণীভুক্ত ইংরেজি সংবাদ পাঠক রওনক জাহান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি আজ বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বাদ এশা আদারপরের বাইতুল আমান হাউজিং জামে মসজিদে নামাজে জানাজা শেষে রায়ের বাজার কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। ক্রমবর্ধমান জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের চাপের জবাবে মজুত থাকা ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে একটি ফরাসি প্রস্তাব নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আলোচনা করেছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইউরোপীয় দেশগুলো সরকারের এক বৈঠকে আলোচনা হয়েছে। ইউরোপীয় দেশগুলো ৫০ মিলিয়ন ব্যারেল ডিজেল এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য দেশগুলো ৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়বে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানির উপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করায় আলোচনায় ইউরোপের উপর ক্রমবর্ধমান চাপ তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের লক্ষ্য হল ৩রা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি করা ও জ্বালানির দাম কমানো। কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে 4,000-এরও বেশি মানুষ মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 8,300 আক্রান্তের মধ্যে 4,018 জন মারা গেছে এবং দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসটি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, মোট শনাক্ত রোগীর প্রায় অর্ধেকই মারা গেছে। এটি ইতিহাসের দ্রুততম সংক্রমণশীল ইবোলা প্রাদুর্ভাব। ফ্রান্সে শিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত থাকায় কয়েকশো বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে প্যারিসে শিক্ষক সংকট শ্রেণীকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী এবং জরাজীর্ণ ভবন নিয়ে বিক্ষোভ শুরু হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। শিক্ষামন্ত্রী ফরাসি গণমাধ্যমকে জানান, 40 জন প্রধান শিক্ষক সহ 65 জন বিদ্যালয়ের কর্মচারী আহত হয়েছেন এবং 1,949 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেন শহরে 16 বছর বয়সী এক কিশোর সাংবাদিকদের জানায়, পুলিশের প্রতিক্রিয়া বিক্ষোভকারীদের আরও ক্ষুব্ধ করে তুলছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে। জাপানের নিশিনের কেরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 10:30 ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। এদিকে এশিয়ান গেমস নারী হকি ইভেন্টে বাংলাদেশ পেনাল্টি শুট আউটে 2-1 গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে নবম স্থান লাভ করেছে। এদিকে আগামীকাল পুরুষ হকির সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 6:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা ময়মনসিংহ সিলেট ঢাকা এবং ফরিদপুর অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে আগামীকাল শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশন 2026। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে বললেন সংস্কৃতি মন্ত্রী। শ্রমজীবী নারীদের নিরাপত্তা সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার, জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত 7। মজুদ থাকা ডিজেল বাজারে ছেড়ে দিতে মার্কিন চাপের মুখে জরুরি বৈঠক ইউরোপীয় ইউনিয়নের। এবং জাপানে আগামীকাল এশিয়ান গেমসের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ইভেন্টের ফাইনালে স্বর্ণপদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান, ব্রোঞ্জ পদকের জন্য খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। খবর শেষ হলো।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
12: শুনছেন ঢাকা FM 90.4।

0: English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের যে আয়োজনটি, মানে এই আয়োজন নিয়ে আমাদের অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকেন স্যারকে প্রশ্ন করার জন্য। তো স্যার কিন্তু আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনাদের প্রশ্নগুলো আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আয়োজনটি নিয়ে একটু বলতে চাই, আয়োজনটির নাম হচ্ছে ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের এটিএম স্যারের সঙ্গে বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএম এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। তো ইংলিশ ক্যারিয়ার আড্ডা, ইংলিশ ও ক্যারিয়ার আড্ডায় আমি সিফাত আপনার সঙ্গে আছি এবং স্ক্রিনে আমি আসলে আমাদের স্যারকে স্বাগত জানাতে চাচ্ছি, এটিএম স্যারকে, যিনি আমাদের সঙ্গে অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি প্রথমেই। যেখান থেকে দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু শুরু হচ্ছে, একটু আমার থেকে একটু ইনিশিয়াল একটু বার্তা বলি। আমি যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের ক্যারিয়ার নিয়ে, IELTS দিয়ে, ইংলিশ নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট, এছাড়া আরও দেশে কিভাবে কি করবে, কিভাবে ফ্রিল্যান্সিং করবে বা ডিজিটাল মার্কেটিং করে নিজেকে গড়ে তুলবে, এ নিয়ে কাজ করছি। আমি চাইব যে যখন প্রশ্ন করেন তখন কিছুটা হলেও তার সংক্ষিপ্ত পরিচয় বলতে গেলে আমি চাইব যে আপনার বয়সটা বলবেন, কত সালে আপনি কি পাশ করেছেন, GPA কি, আর পাশ না করলে সেটাও বলবেন। কারণ আপনি জানেন এখন ইউরোপে যাওয়া যাচ্ছে, যারা লেখাপড়া জানে না তারও যেতে পারছে, তো অনেকে আমাকে জানান না, বাট বয়সটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন আমি জানতে পারি কারোর এক্সাক্ট তথ্য, যেমন বয়স, তার শিক্ষাগত যোগ্যতা, পাস করেছি বা করেনি, তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি তাকে আমি স্টুডেন্ট ভিসার জন্য করব, নাকি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইউরোপের জন্য বলবো, নাকি কানাডা বা অস্ট্রেলিয়ার জন্য করব, না কোন দেশের জন্য করব, নাকি সাউথ কোরিয়ার জন্য করব। অর্থাৎ এইটা হলে আমার জন্য ভালো হয়। অনেকে আছে বিবাহিত কিন্তু বলতে চায় না, তো বিবাহিত হলে সে অসুবিধা হচ্ছে একসাথে স্পাউস নিয়ে যাওয়া যায়। আমি কেন বলছি, তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার দেখেন কারো কারো বাচ্চা আছে, সেটাও তারা হাইড করে রাখে, সে তো সমস্যা হচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে ডাক্তারের কাছে রোগ গোপন করলে ডাক্তার কিন্তু ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবেন না, চিকিৎসা ভুল হবে। তো আমি বলি তাদের যদি এইটাও লেখে যে আমার একটা বাচ্চা আছে, বয়সটা এত, তাহলে সুবিধা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, একজনের যোগ্যতা দিয়ে হাজবেন্ড বা ওয়াইফ একসাথে যেতে পারছে, এমনকি বাচ্চার সহ যাওয়ার সুযোগ, তো সেটা আমাকে বলেনি। এই জন্য বলবো যারা যখন প্রশ্ন করছেন আপনারা কিছুটা হলো আপনাদের এই বেসিক তথ্যটা দিয়ে তারপর প্রশ্ন শুরু করেন, কোথায় যেতে চান, কি বৃত্তান্ত, বা দেশে করতে চাইলেও ইংলিশ শিখবেন কোথা থেকে, আপনার বেসিকটা কেমন সেগুলো জানান। আশা করি ঢাকা এফএম এর এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো মানুষের জীবন থেকে বেকারত্ব নামের অভিশাপটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে হালাল ইনকাম করতে চায়, ভালো ইনকাম করতে চায়, সারা জীবনে কিছু করতে চায়, এটাও আসলে একটা অ্যাচিভ হবে ইনশাল্লাহ। দীর্ঘ 23 বছর কত লক্ষ মানুষের উপকার করেছে বলতে পারবো না, কত মানুষ বাইরে গেছে সেটা বলতে পারবো না, কত মানুষ সফল হয়েছে সেটা বলতে পারবো না, তবে একটা বলতে পারবো, বহু মানুষের বেকারত্বের অভিশাপ থেকে তারা রক্ষা করতে পেরেছেন আমার কিছু পরামর্শের মাধ্যমে, আলহামদুলিল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট আকারে কিন্তু পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM, এখানে কিন্তু আমরা অবশ্যই আপনি স্যারকে দেখতে পাচ্ছেন এবং আপনি যেই যে এপিসোডগুলোর নিচে আসলে কমেন্ট করবেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নে চলে যেতে চাই। আমাদেরকে লিখেছিলেন প্রান্ত নাগ রুদ্র, SSC শেষ করে ইউরোপ যেতে চাইলে কি করতে হবে স্যার, আমি মোটামুটি ইংরেজি বুঝি স্যার।
2: SSC মানে ম্যাট্রিক না ইন্টার?
1: জি, SSC শেষ করে ইউরোপ যেতে আর কি চাইলে তিনি বলেছেন আর কি।
2: আচ্ছা, তার মানে ধরে নিচ্ছে আসলে অনেকে SSC HSC খুব সিমিলার কথা, তো ওই জন্য ম্যাট্রিকুলেশন ধরে নিচ্ছে,
1: ম্যাট্রিক পাস বা SSC
2: বা আমরা যখন আলিয়া মাদ্রাসায় বলি তখন কিন্তু দাখিল পাস হয়, দাখিল পাস, অথবা কেউ কেউ টেকনিক্যাল থেকে পাস করেন, SSC সমমান। আমরা অনেকেই যাই না, টেকনিক্যাল থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, উন্মুক্ত থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, অনেকে কিন্তু আমরা যাই না এই মাধ্যমগুলো। আমরা অনেকেই ভাবি না যে আসলে মাদ্রাসা থেকে একটা পাস করলো, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করলো, দাখিল কিন্তু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং SSC সমমান হিসেবে গ্রহণযোগ্য। এখন আমরা যদি ও বলছে ইউরোপে যেতে চাই, সে ইংরেজি মোটামুটি পারে, আসলে যদি তার লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত না হয় তাহলে সাধারণত স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ নাই বললেই চলে। তবে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে শুধু ইংলিশ জানলেই, শুধু স্পোকেন অর্থাৎ কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে, আমি এটিএমসে যেটা বলবো এটিএম যা সততার চাদরে মোড়ানো, সততার সাথে পরিচালিত, আমার এখানে যারা দেখে দেখে ইংরেজি লিখতে পারে পড়তে পারে তাদেরকে আমরা ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করাই। যদি ইংলিশে শুধু লেভেল ওয়ান টু করতে পারে, লেখাপড়া না জানলেও সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, সে ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবে। আমি বলে রাখি যে যারা ম্যাট্রিক পাশ করেছেন বা দাখিল পাশ করেছেন, সমমান পড়েছেন, যার মতো যিনি প্রশ্ন করেছেন তার মতো, তাদের ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং বৈধভাবে। সিফাত, আপনি জানেন বাংলাদেশের অনেকেই মানে এখান থেকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে তারা লিবিয়াতে পৌঁছায়, লিবিয়াতে পৌঁছানোর পরে সেখান থেকে সাঁতার কেটে বা বিভিন্ন বোটের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে, আমি কয়েকদিন আগে শুনলাম যে প্রায় মনে হয় একটা বোটে ছিল 42 জন, তো 42 জনের মধ্যে 2-4 জন বেঁচে চার সব মারা গেছে, 38 জন বা 39 জন মারা গেছে। এই ভয়াবহ এরকম রিস্ক নিয়ে কেউ যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ মাছের পেটে থাকছে, অথচ সেখানেও চলে যাচ্ছে 24-25 লক্ষ টাকা, কেউ 22 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা এখন যায় না, সবই 22-23 লক্ষ, 25 লক্ষ, 26 লক্ষ দিয়ে, অথচ তার অর্ধেক, প্রায় অর্ধেক, অর্ধেকের একটু বেশি এইটা দিয়ে যাওয়া যাচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত বেশ কয়েকটা দেশে, সেনজেনভুক্ত দেশে, যেমন দেখে রোমানিয়াতে যাওয়ার সুযোগ আছে, বুলগেরিয়াতে সুযোগ আছে, এগুলো সেনজেনভুক্ত, বাট এগুলোর খরচ খুব কম। এছাড়া আপকামিং সেনজেন, সেখানে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে, সাইপ্রাসে, জাস্ট ইংলিশ জানতে হবে, জাস্ট কথা বলার মতো ইংলিশ, সেটা আমরা শেখাচ্ছি এখান থেকে। যারা জানে না তাদের কি করছি আমরা, তাদেরকে একদম জিরো থেকে শুরু করছি, জিরো থেকে শুরু করে লেভেল ওয়ান করাচ্ছি, লেভেল টু এটুকু করলে যথেষ্ট, শুধু লেভেল ওয়ান করলেও ইউরোপে যাওয়া যাচ্ছে। অর্থাৎ যাদের একাডেমিক যোগ্যতা নাই তারাও এখন ইউরোপে যেতে পারছে বৈধভাবে, অবৈধ না, বৈধভাবে, এবং তারা স্বপ্ন পূরণ করতে পারছে। আপনি জানেন যে একটা সময় তারা কিন্তু আস্তে আস্তে পিআর পায়, প্রথমে তারা পায় টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, এরপর আস্তে আস্তে তারা পিআর পেয়ে যায়। আপনি জানেন বাংলাদেশের একটা বড় অংশ শুধুমাত্র দালালের খপ্পরে পড়ে তাদের সব শেষ করে, এই যে বিদেশে যাবে, ইউরোপ যাবে, আমি এরকম অনেককে শুনেছি। আমার কাছে কয়েকদিন আগে একটা ছেলে আসছে, তার বয়স এখন 30 পার হয়ে গেছে, ও বিয়ে করতে পারেনি, আমাকে বলে স্যার আমি বিয়ে কর, সে এখন কিন্তু ওই ডিগ্রি পাশ করেছে, বলছে স্যার আমি শুধু বিদেশ যাওয়ার চিন্তাই, এই গত 7-8 বছর ধরে শুধু বিদেশ যাওয়ার এই বিভিন্ন ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, জানতাম না আমি এটিএম স্যারকে, চিনতাম না। তো একজন বলছে তুমি এত কষ্ট করেছো, আমি তো সে হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ঢাকা এফএম এর কোনো প্রোগ্রামে হয়তো আমাকে শুনেছে এবং এখন তো দেখাও যায়। তো আমি বললাম যে এতদিন কি জানতে না, বলছি স্যার আমি তো জানতাম না, আমি তো দীর্ঘ 23 বছর কাজ করছি, আমি এই জন্য আজকে রিকোয়েস্ট করবো, এরকম জানতো না, তার জীবনের থেকে কিন্তু 7-8 বছর চলে গেছে এবং কত লক্ষ্য গেছে সে হিসাব করতে পারছে না। এবং আরো দুঃখজনক কথা হলো তার আপন আত্মীয় মানে চাস্ত, আমি বললাম যে কিরকম, বলছে যে আমার দাদা এবং তার দাদা আপন ভাই, তো বুঝতে পারলাম রিলেশনশিপ হচ্ছে চাস্ত ভাই আর কি। তো এইরকম সম্পর্কের একই বাড়ি সেও তাকে প্রতারণা করেছে, মানে দেশটা মানে কেন জানো, আমি অনেক দেশে গেছি কিন্তু এত প্রতারক দেখি নাই। আপনি দেখেন ভিসা এজেন্সি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, না জানি আমার সব শেষ হয়ে গেল, এই যে আতঙ্ক। এই জন্য আমি বলবো যে একটা বার হলো সেজন্য আমার সাথে দেখা করে, আমি তো দীর্ঘদিন কাজ করছি, প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, দেশে বিদেশে ক্যারিয়ার নিয়ে কাজ করছি, আমার জীবনে কখনো কেউ আমাকে 20 টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা দিয়ে কখনো, আমার জীবনে কখনো হয়নি, 1000-1000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, আমি যে পথে আছি সে পথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে বলি আমার জন্য এই এই যেভাবে চলছি হালাল ভাবে মানুষের স্বপ্ন দেখাচ্ছি এবং সৎভাবেই কিছু করা যায়, এটা হচ্ছে একটা প্রমাণ এটিএমস, যা দীর্ঘ 23 বছরের যাত্রা আমার এই ক্যারিয়ার নিয়ে আজও আছে আপনাদের ভালোবাসায়। এটিএমস যা সততার সাথে পরিচালিত, আমি একটা কথা বলবো, আজকে এই প্রশ্নের অ্যান্সার দিলাম আমি, এরকম অনেকে আছে যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করছে, কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ ওয়ার্ক পারমিটে, কেউ আবার স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে, আপনি জানেন যে অনেকে পুরো পরিবার নিয়ে যেতে চাই, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি না জেনেই কারো কাছে আপনি চলে যাচ্ছেন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, মৌসুমি প্রতিষ্ঠান, দেখবেন যে তারা একটা সিজনের জন্য বানাচ্ছে। এমনকি ঢাকার খুব উন্নত জায়গায়, একেবারে ঢাকার খুব উন্নত জায়গায় যে লোকেশনগুলোতে মানুষ যায়, গুলশান, বনানী, এমনকি ভালো জায়গায়, আমি মিরপুরের বেশ কিছু জায়গায় শুনেছি, অল্প কিছুদিনের জন্য তারা অফিস দিয়েছে এবং ছয় মাস পরে সেই অফিসের কোনো অস্তিত্ব নাই। এরকম অনেক আছে। তা আমি চাইবো যে আপনারা জীবনে একবার হলো আমার সাথে দেখা করুন, টাকা না থাকলে ধার করুন। অনেকে আছে বলে, স্যার আপনি যে দেখা করতে বললেন, বাড়ি তো কুড়িগ্রাম, বাড়ি তো রংপুরে, বাড়ি তো সিলেটে, চট্টগ্রামে, ময়মনসিং, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, তা আমি কিভাবে দেখা করবো? আপনি তো ঢাকায় বসেন, ঢাকার মালিবাগে বসেন এটিএমসে, আমি কিভাবে যাব? এত টাকা তো আমার নাই। আমি তারপরে বলে ধার করতে বলি, না হলে আমি বলে যে বাড়িতে মানুষ কিছু পোষে, কবুতর পালন করে, পালে। এখানে অনেকে আপনি জানেন যে হাঁস মুরগি প্রত্যেকে বাড়িতে থাকে, আমি দুটো বিক্রি করে চলে আসুন। যদি সেটাও না থাকে, ধার করে আসুন, সেটাও না থাকে, আপনি একবেলা রিক্সা চালান তারপরে আসেন। তাও বলবো যে দেখা করে যান, বুঝে যান, জেনে যান যে কি করলে আপনি সামনে আগাতে পারবেন, একটি সঠিক তথ্য জেনে যান। আমার আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, সত্য স্বপ্ন দিয়ে যত দূর যাওয়া যায় একটা জেনে তো যান, নিজের জন্য বা নিজের সন্তানের জন্য। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন। আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি। অনেকে বলে, স্যার আপনার ব্যক্তিগত নাম্বার তো আপনি দেন, তো অনেক সময় ধরতে পারেন না। আমি বলবো, তাতে বলবো, যদি আমি ধরতে না পারি, হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, এসএমএস করুন। আপনি না হলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, তখন টাকা পয়সা লাগে না, আপনি ইন্টারনেট কানেকশন হলেই আপনি আমাকে কল করতে পারছেন। তা আমি বলবো যে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আপনার পরিচয় দিয়ে আপনি লেখেন। আর ব্যক্তিগত নাম্বার দিচ্ছে এই জন্য, অনেকে আমার ইউটিউব চ্যানেল দেখতে চায় এটিএম স্যারকে, অনেকে আমার ফেসবুকে আমাকে খুঁজতে চাই। তো সবার চেয়ে ভালো হয় আমার নাম্বারটাই দিয়ে দিলে, অনেক মুরব্বী আছেন সরাসরি কথা বলতে চান, আমি এখন দিচ্ছি, আপনারা প্রোগ্রামের পরপরে আমাকে কথা বলতে, আমার নাম্বারে কল দিবেন এক ঘন্টার জন্য, 01712 80 81 93। আবার বলছি, আমার পুরো নামটা এটিএম মাহমুদ, মানুষ আমাকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। 01712 80 81 93। আবার বলছে 01712 80 81 93। আমি দীর্ঘ 23 বছর কাজ করছি, আর এই সিমটার বয়স, আমি যে নাম্বারটা দিলাম এটার বয়স হচ্ছে মনে হয় প্রায় 22.5 বছর হবে, অর্থাৎ এইটা এত বছরের এই নাম্বারটা আমি দিলাম। তো অনেকে বলে, স্যার আপনি ব্যক্তিগত মানে, হ্যাঁ এত বছরের এই নাম্বারটার বয়স অনেকের জন্মই হয়নি, অনেকের 22 বছর তো হয়নি, তো নাম্বারটার বয়স তো 22 বছর হয়ে গেল, তো এই জন্য 22-23 বছর নাম্বারটার বয়স হয়ে গেছে। এবং এই নাম্বারটা আপনি দেখবেন যে আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, সেখানেও বেশ কিছু বইতে লেখা আছে এবং অনেক পত্রিকায় গেছে, অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক কর্নারে এই নাম্বারটা রয়ে গেছে। কেন বললাম নাম্বারটা? এই নাম্বারটা অনেকের জীবন বদলে দেবে ইনশাল্লাহ। এবং আমি তো বললাম যে আমাকে কখনো ওই 20 টাকাতে কেনা যাবে না, 100 কোটি 1000 কোটি টাকা দামাকে কেনা যাবে না। এত 23 বছরে কেউ কিনতে পারেনি, বাকি জীবনে ইনশাল্লাহ কেউ কিনতে পারবে না ইনশাল্লাহ। তো যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট অথবা ইংলিশ সেখানে একদম জিরো থেকে IELTS পর্যন্ত ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং করে নিজের স্বপ্ন পূরণ করতে চাই, একটা বার হলেও এই নাম্বারে কল করুন।
1: জি অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আরো প্রশ্ন করেছিলেন অনেক বন্ধুরা। আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আপনারা যারা আসলে প্রশ্ন করতে চান, অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের নম্বরও আপনি পাঠাতে পারেন আপনার প্রশ্নটি, 01841904904 এটি হচ্ছে আমাদের নম্বর। এবং স্যারের সঙ্গে মানে এই ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যেই এপিসোডগুলো আপনি কিন্তু ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু পেয়ে যাবেন, অবশ্যই প্রতিটা আড্ডা কিন্তু বা প্রতিটা এপিসোড কিন্তু আপনি দেখবেন, যেন আপনি আসলে আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আপনার যে প্রশ্নটা আছে সেটার উত্তর আপনি পাবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার, আমাদেরকে লিখেছিলেন ইসমাইল শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি অনার্স শেষ করেছি এবং কামিল শেষ করেছি, এখন মাস্টার্সে ভর্তি হয়েছি, আমার টাকা পয়সার সমস্যা আছে, একদমই নর্মাল খরচ কত পড়বে এবং কোন দেশে সুযোগ পাবো, এটার রিপ্লাই দিবেন স্যার।
2: আচ্ছা ইসমাইল শেখ, ধন্যবাদ জানাচ্ছি, আর তোমার প্রশ্নটা পড়া হয়েছে এই জন্য আসলে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যেটা হচ্ছে, অনেকেই মনে করে দাখিল আলিম করেছে, তারপরে ফাজিল করেছে বা কামিল করেছে, এই যে মাস্টার্স পর্যন্ত করতে হবে এই ধারণাটা আমাদের দেশে যেটা আছে এটা ভুল। সফলতার জন্য মাস্টার্স প্রয়োজন নাই। আমি এটা বলি যে আসলে ইউরোপে যেতে গেলে আমি অনেক কেমন আছে, মাস্টার্স পাস তারপরেও আমি কি করেছি, ইউরোপের সাইপ্রাসে যেহেতু এয়ার গ্যাপ নাই, ইউরোপের ফিনল্যান্ডে এয়ার গ্যাপ নাই, আমি অনেককে এটা করেছি শুধুমাত্র ইউরোপে বেশি দিন তারা থাকতে পারবে বা পিআর পেতে সুবিধা হবে, পার্মানেন্ট হতে সিটিজেনশিপ পেতে সুবিধা হবে, এই জন্য আমি কি করি তাদেরকে অনার্সে পাঠিয়েছি, ব্যাচেলর পাঠিয়েছি। কারণ ব্যাচেলর চার বছরের কোর্সে পাঠালে আসলে শুধুমাত্র পড়াশোনার জন্য পাঠাচ্ছি না, আমি পাঠাতে চাই না বা বলতে চাই না, কারণ একটা মানুষের জীবনে হালাল ভাবে ইনকাম খুব দরকার। আপনি যত যাই বলেন না কেন, হালাল টাকা যদি না থাকে বাস্তবতাতে কি জিনিস তা মানুষ হাড়ে হাড়ে টের পায়। পৃথিবী এমন একটা জায়গা যেখানে গদ্যময় হয়ে যায় যদি পকেটটা খালি থাকে। পকেট খালি থাকলে বোঝা যায় যে সে কে, তার পরিচয় সে বুঝতে পারে। একটা মানুষ যে কিছু না এটা তখন বোঝা যায় যখন তার পকেটটা খালি। আমি দেখেছি যে মানে মানুষ দেখেন আর পশুতে প্রাণীতে পার্থক্য থাকে না। দেখবেন যে যার টাকা নাই সে একটা রেস্টুরেন্টে বসতে পারছে না, সে কিছুই করতে পারে না, জীবনে কোনো কিছুই করতে পারে না, রিক্সাওয়ালাও তাকে নিবে না, বাস তাকে নিবে না, কত কঠিন জায়গা। এই জন্য আমি তখন বলি হালাল ভাবে একটা মানুষের কিছু ইনকাম দরকার। এবার সেটার জন্য যেহেতু বাংলাদেশে একটা ছেলে ওই যে যেমন ইসমাইল শেখের মতো সে করেছে, সে কিন্তু মাস্টার সমানের, অর্থাৎ সে কিন্তু মাদ্রাসা লাইনেই সে মোটামুটি আলিম পাস করেছে, দাখিল আলিম পাস হয়ে গেছে, গ্রাজুয়েশন হয়েছে মাস্টার্সের জন্য। আমি বলবো তাকে এই বয়সেও তার সুযোগ আছে ইউরোপে যাওয়ার, শুধু যদি আইএলটিএস করে। দীর্ঘ 23 থেকে 24 বছর আমি আইএলটিএস পড়াচ্ছি, পড়ানোর সাথে আছি, আইএলটিএস প্রশিক্ষণ দিচ্ছি, টিচারদের গড়ে তুলছি, আমার হাতে অনেক শিক্ষক তৈরি হয়েছে, আইএলটিএস শিক্ষক বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান মালিক আমার ছাত্র। তো প্রতিষ্ঠান মানে যারা আইএলটিএস পড়ায়, ইংলিশ পড়ায়, এরকম অনেক প্রতিষ্ঠানের মালিকই আমার ছাত্র আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আমি যেহেতু এই কাজটা করছি আমি জানি একটা মানুষ যদি আইএলটিএস করে সে বিদেশে যেতে পারুক আর না পারুক সে সফল হবে ইনশাল্লাহ, এটা বিশ্বাস করেন। আরো একটা আজকে আমি ঢাকা এফএমকে একটা একটা উপহার দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যারা লিসেনার আছে ঢাকা এফএমের এই মুহূর্তে যারা শুনছেন 90.4, আমি বলবো যে আমি তো ঢাকা এফএমের সাথে দীর্ঘ কত বছর হবে প্রায় 15-16 বছর আছি, সম্ভবত 10 সাল থেকে, তো 16 বছর হলো। তো 16 বছর ধরে আমি কাজ করছি বিভিন্ন ক্যারিয়ার প্রোগ্রামে, তো তখনও বলেছি এখনো বলছি এই যে ঢাকা এফএমে অনেকে আছে আমাকে বলে স্যার এই যে আপনি বললেন যে এটিএম স্যার হিসাবে আপনি কাজ করছেন, আপনি মানুষ ঘরে কারিগর, কিন্তু আমার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবেন, আমার তো টাকা পয়সা নাই, আমি তো বিদেশ যাওয়ার মতো টাকা আমার সামর্থ্য নাই, জমিও নাই, আমার কাছে অনেকে আসছে খাস জমির উপরে থাকে, বাড়ি খাস জমির উপরে, তার দাদাও খাস জমির উপরে ছিল, বুঝছেন, আমার বাবার তো জমি নাই, আমার দাদারও জমি ছিল না, খাস জমির উপরে এতদিন ধরে আছে, বাড়ির বয়স কত বলছে যে বাড়ির বয়স 52 বছর, মানে স্বাধীনতার পরেই তারা ওখানে যখন সেটেল ওখানে চলে আসে তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, চর এলাকায় ছিল, চলে টলে গেছে ওখানে ছিল, সেই ছেলেও স্বপ্ন দেখতে পারে এখন যে সে একদিন সফল হবে, সে একদিন ভালো হালাল ইনকাম করবে, এমন কি সে একটা বাড়ির মালিকই হবে এবং তার একদিন গাড়িও থাকবে ইনশাল্লাহ হালাল ভাবে। কিভাবে জানেন, যদি শুধু কেউ ইংলিশ ভালো করে কিছু হয় না, মোটামুটি একটা চাকরি পায়, যদি কেউ সে তুখর হয় সে কোনোদিন বেকার থাকবে না, তুখর হওয়ার মাত্রা কি, আমি বলবো শুধুমাত্র ইংলিশ দেখে দেখে লিখতে পারে পড়তে, আমি কিন্তু একাডেমিক যোগ্যতার কথা বলছি না, যদি কেউ দেখে দেখে ইংলিশ লিখতে পারে পড়তে পারে এবং সে তো লেভেল 1-2 করে এটিএমএস থেকে এবং তারপর সে আইএলটিএস করে এবং আইএলটিএস পরীক্ষায় যদি সে 7 পায় তাহলে যতজন পাবে ততজনকে আমি চাকরি দেবো ইনশাল্লাহ, যতজন পাবে ততজনকে। আমার সাথে একটা প্রতিষ্ঠানের ঢাকাতে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, বিটুবি স্বাক্ষরিত হয়েছে, তারা বলেছে এটিএম থেকে যতজন আইএলটিএস 7 পাবে ততজনকে তারা চাকরি দেবে ইনশাল্লাহ এটা কল সেন্টারে। এইভাবে 200টা চাকরি এখন আছে, 200টা। আমি একজন বলছি যে আপনারা আসেন, আমি এমনকি যখনই পাঠাই তখনই দেখা যায় যে ওই থাকে না, যেহেতু আপনি জানেন যে বিদেশে যাওয়া যাচ্ছে ইউরোপে 7 পাওয়া মানে অনেক কিছু, তো অনেক কিনা লেখাপড়াও নাই, তাদেরকে বলবো শুধু এটা করেন। আজকে ঢাকা এফএম এর যারা লিসেনার আছে বা আজকে এটিএম স্যারকে যারা শুনছেন বা আজকের এই প্রোগ্রামে যারা শুনছেন তাদেরকে বলবো, এটা একটা বড় সুযোগ, কিচ্ছু নাই, আপনার কিছুই নাই, আপনি শুরু করুন ইংলিশ শেখা। আপনি দূরে আছেন, দূরেই থাকেন, যে স্মার্টফোন হলে আপনি অনলাইনে করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে স্যার করেছে তো, কিন্তু সে বুঝে নেই ভালো মতো, আপনি তো তুকর তুকর হতো দূরের কথা, সে তো ভালো করে এখনো পারে না, কোর্স তো শেষ করে গেছে, এখনো ভালো করে সেন্টেন্স বলতে পারে না, একটা সেন্টেন্স বলতে অনেকক্ষণ সময় লাগে। আবার দ্বিতীয়বার আবার কোর্সটা করো ফ্রি, আর টাকা দেওয়া লাগবে না। তৃতীয়বার আবার করো যদি মনের মতো ফ্লুয়েন্সি না আসে, বা তুমি ঠিক আছে বলছো মনে হচ্ছে আর একটু বড় বড় সেন্টেন্স লিখতে পারতাম, তাহলে চতুর্থবার করো। স্যার আমি যদি আর একটু ভালো করতাম, যদি আমি শিক্ষক হতে পারতাম, তা আবার করো। এইভাবে দশ বার একটা কোর্স করা যায় এক খরচে। আমি যে কাজটা করছি এটা তো আমি বলবো যে আসলে আমি তো সাধারণ মানুষ, আমি তো সরকার না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যা করছে এইভাবে তো কত মানুষকে করে তুলছে, লক্ষ লক্ষ মানুষ তো শুধু এটাতেই করে তুলতে পারে। আমি তো বললাম আমার কথাগুলো যদি কেউ মেনে থাকে, বাংলাদেশে কোনো বেকার থাকবে না ইনশাল্লাহ, কেউ বেকার থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আমি তো বলেছি বাংলাদেশের বেকারত্বকে আমি একেবারে জাদুঘরে রাখতে চাই। এটাকে আপনি বিশ্বাস করেন? আপনাকে মনে হয় এটা সম্ভব? এটার জন্য মন দরকার, এটার জন্য আর কিছু দরকার না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে 160 নম্বর আয়াত 160 এখানে আল্লাহ তাআলা বলছেন, মানে যারা যদি কেউ আসলে সফল হতে চায় প্রথম কথা হচ্ছে সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর নির্ভর করে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মানে আল্লাহ তাআলা বলছেন দেখেন, যদি আল্লাহ কাউকে সফল করেন তার উপর আর কে বিজয়ী হতে পারবে না, এবং যদি তিনি চান কাউকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে, সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সম্মানিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শেষের এরপর অংশটা 160 নম্বর আয়াতেই সূরা আলে ইমরান, যে মুমিনগণ এই জন্য আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। এই জন্য যদি কেউ সফল হতে চায় প্রথম ভরসা রাখবে আল্লাহর উপরে, আল্লাহর উপর ভরসা রাখলে সে সফল হবে ইনশাল্লাহ। এবং তারপরে সূরা নাহলের মধ্যে একটা জায়গা আছে, যারা একদম শেষ আয়াতে এবং বেশ পবিত্র করে বেশ কয়েকটা জায়গায়, তার মধ্যে সূরা আনকাবুতে একটু চলে আসে, সূরা আনকাবুতের শেষ আয়াতটা, সূরা আনকাবুতের শেষ আয়াত 69, সেখানে একটা স্পষ্ট কথা, যারা আল্লাহর পথে আছে, সংগ্রাম করছে, চেষ্টা করে যাচ্ছে, তারা তাদেরকে আল্লাহ বিজয়ী করেন, তাদেরকে আল্লাহ সে বিজয়ী পথ বাতলে দেন, অর্থাৎ বিজয়ীদের পথ আল্লাহ বাতলে দেন। কেন? সে আল্লাহর পথে আছে, তাওয়াক্কুল করেছে, আল্লাহর পথে সংগ্রাম করছে। আমি এই জন্য বলবো প্রত্যেকেই আল্লাহর পথে তাওয়াক্কুল করুন আর চেষ্টা করুন, সফলতা আপনার আসবে ইনশাল্লাহ। বাট অলসতা করে বসে থাকা যাবে না, অলস, এই অলসতা হচ্ছে শয়তানের একটা কাজ। আরেকটা কথা বলবো, জীবনে কখনো কেউ কষ্ট হলেও মনের মধ্যে হতাশা জানিস, হতাশা নামক জিনিসটা রাখবেন না, প্রশ্রয় দেবেন না। হতাশা এত খারাপ জিনিস, প্রত্যেকের জীবনে, কার জীবনে হতাশা আসে না? মনে রাখবেন একটা জীবন স্রোতের মতো। হ্যাঁ, একটা সময় এরকম আছে, দেখবেন যে আপনার বিজনেস সাইকেল দেখছেন মনে হয়, বিজনেস সাইকেল আপস অ্যান্ড ডাউনস, আপস ডাউনস, আপস ডাউনস, তার মানে কিছু কিছু আপ আছে, কিছু কিছু ডাউন আছে। মনে করুন কোনো বিজনেসেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানই একই রকম চলতে পারে না। একটা সময় দেখবেন তার একটা খরা আছে, একটা সময় দেখবেন সে খুব অনেক প্রফিট করছে, এক সময় তার লসও আছে, এক সময় সুখ ঝুঁকিতে থাকে। ঠিক মানুষের জীবনে সারা জীবন সুখ এটা কোনোদিন হবে না, সারা জীবন দুঃখ এটাও কোনোদিন হবে না। এই জন্য হঠাৎ করে দুঃখের মধ্যে পড়ে গেলে সে মনে করে যে আমি কত কষ্টের মধ্যে আছি, আল্লাহকে আর কাউকে দেখলো না, আমি কষ্ট করলো আবার আল্লাহ আমাকে কষ্ট দিল, আমার কিছুই না, আবার আমার এইটা এই লস হলো। একটা লোক বলছে স্যার আমার সারা জীবন সঞ্চয় দিয়ে একটা দোকান করেছে, সেই দোকানটাও এই যে এসে আপনার ভেঙে গেল, চাল টাল চলে গেল, খুব যেন বৈশাখের ঝড় টড় এই জন্য, মানে তার এলাকা শরীয়তপুর, তো বলছে সারা জীবনে আমি করেছি একটা দোকান, চলছিল ভালোই, এই দোকান লন্ডভন্ড হয়ে গেল, হ্যাঁ আল্লাহ কি আমার কিছু দেখলো না, হ্যাঁ আল্লাহ আমার পুরো অবসর করলো, আমি এই কথা কোনোদিন বলবেন না। এটার মধ্যে যে কি আছে এটা আপনি জানেন না, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় পড়তে হবে। এবং শেষে বলা হচ্ছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন যারা ধৈর্যশীল। এই জন্য হঠাৎ করেই আমাদের মানে বলে যেন আমার দ্বারা কিছু হবে না, এই কথা কোনোদিন বলবেন না। হতাশা এমন একটা জিনিস, যদি আপনার মধ্যে চেপে পড়ছে, শয়তান পেয়ে গেছে, বলে শয়তান বলে যে আমার কাজ দায়ার ছুটি, কেন হতাশা এত খারাপ? শয়তানের চেয়ে খারাপ হচ্ছে হতাশা। শয়তান বলে যে আমার চেয়ে একদিকে উপরে হচ্ছে হতাশা। হতাশা হলে সে নামাজ বাদ দিয়ে দেবে, সে কাজ বাদ দিয়ে দেবে, সে ওই বিড়ি খাওয়া শুরু করবে, সে খারাপ কাজগুলো শুরু করবে। হ্যাঁ, একজন বিড়ি খাচ্ছে, বলছে কেন করছে? সাময়িক মুক্তির জন্য বিড়ি খাচ্ছে। বলছে কিরকম সাময়িক মুক্তি? বলছে আমার এখন খুব দুঃখ কষ্ট হতাশা, এই জন্য আমি মুক্তির জন্য বিড়ি খাচ্ছি, বিড়ি থেকে আমি মানে নিজেকে বাঁচার জন্য। তো বলছে তুমি তো বাঁচার জন্য করছো, তোমার তো আরো ক্ষতি হচ্ছে। বলছে না, আমি এর মধ্যেই বেঁচে থাকবো, আমি এটা না খেলে বাঁচি না। শয়তান তাকে এমন একটা জিনিস দিয়েছে মাথার মধ্যে, বিড়ি খাও, ধূমপান করো, তুমি অমুক জিনিস খাও, মাদক নাও, তুমি দেখো এটা ভুলে থাকতে পারবা। তার মানে কি? তাকে আরো ক্ষতি করলো, মানে সে তো ক্ষতির মধ্যে আসি হতাশার মধ্যে, আরো ক্ষতি করলো তাকে বিড়ি দিয়ে, আরো ক্ষতি করলো তাকে মাদক দিয়ে, আরো ক্ষতি করলো তাকে বিভিন্ন রকমের যে নেশা টেশা আসে সেগুলোর মধ্যে দিয়ে, আরো ক্ষতি করলো তাকে দামাজ থেকে বিরত রেখে, অর্থাৎ আরো ক্ষতি করলো, সে ফ্যামিলি থেকে দূরে চলে যাচ্ছে, কারো কথা শুনে না, মানে চরম খারাপ যা আছে সমস্ত খারাপ কিছু নিয়ে আসে হতাশা। এই জন্য আজকের থেকে বলবেন যে হতাশা আছে আমি কেয়ার করি না, আমি আমার মতো কাজ করে দেবো, আজকে আমার কথা শুনুন, আজকে থেকে শুরু করুন, এখন অনেক সুযোগ আছে। লেখাপড়া যে জানে সেও ইউরোপে যেতে পারবে স্টুডেন্ট ভিসাই, যে জানে না সেও ইউরোপে যাবে, একই দেশে যাবে ইনশাল্লাহ, একই দেশে যাওয়ার সুযোগ। হয়তো সে যাচ্ছে ওয়ার্ক পারমিটে, উনি যাচ্ছেন স্টুডেন্ট ভিসাই, আমি দুটা নিয়েই কাজ করছি। এবং অনেকে যাচ্ছে পুরো পরিবার নিয়ে, একজনের যোগ্যতা থাকলে একজনের একাডেমিক যোগ্যতা আছে, অনেক মহিলা আসে, অনেক পুরুষ আসে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন শিক্ষিত, একজন একেবারে লেখাপড়াই যায় না। ছোট একটা এক্সাম্পল দিই, একটা ছেলে, সে আমাকে লিখেছে যে 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে, চেহারা দেখে আপনি বুঝবেন না, চেহারা তো অফিসারের মতো চেহারা মাশাল্লাহ, আর তার ওয়াইফ হচ্ছে ভালো জায়গা থেকে ব্যাচেলার করা, অনার্স করা, তাও ফার্মেসিতে, ফার্মেসিতে অনার্স করা, অর্থাৎ বিফার্ম করা। সেই ছেলে মেয়ে তারা দুজন আমার কাছে আসছে, হয়তো তারা পছন্দ করে বিয়ে করেছে, পরিবার থেকে মানে নাই, তো এটা নিয়ে মন খারাপ, তো কোনো মতো দিন যাপন করছে। আমরা, তোমরা কি জানো তোমাদের সুযোগ আছে কি? এবং ওদের একটা বাচ্চাও হয়েছে, দেখেন বাচ্চাটা পর্যন্ত দেখতে আসে না, মানে কি রাগ, ওরা বিয়ে করেছে ঠিক আছে, ওই বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে পর্যন্ত আমি ভাবছি বাচ্চাকে দেখে হয়তো নানা নানির মন ভরবে, দাদা দাদির আসলে রাগ চলে যাবে, তা হয়নি। তারপর তুমি তাদেরকে জানাও যে তুমি যে ব্যাচেলার পাস করো, তোমার ওয়াইফ, তাকে দিয়ে তুমি চলে যেতে পারবা ইনশাল্লাহ উন্নত দেশে, আমেরিকাতে, সরি ইউরোপের বিভিন্ন দেশে, যেন দেখেন ডেনমার্কে একসাথে যাওয়া যাচ্ছে, একজনের যোগ্যতা দিয়ে বাচ্চা সহ। আমরা পাঠিয়েছি রাবিয়া সরকারের সাথে পুরো চারজনকে পাঠিয়েছি, এটিএম থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করেছে, একজনের যোগ্যতা দিয়ে পুরো পরিবার যেতে পারছে, চলে গেছে তারা, সেটেল হলো, ওখানে তারা এখন কাজ করছে, একজন ফুল টাইম কাজ করতে পারছে, পার্ট টাইম কাজ করতে পারছে, যোগ্যতা কিন্তু তার নাই, একজনের যোগ্যতা আছে আরেকজনের যোগ্যতাই নাই, বাচ্চাদের তো যোগ্যতা কিছু হয়নি এখনো, সবাই বলে সেটেল হওয়ার সুযোগ, এই কথাগুলো জানেই না। এবং তুমি এটা জানাও পরিবারের মুখে হাসি আসবে, এবং তারা একসময় বলবে যে না না আমরা ভুল করেছি, ওদের তো একজন যোগ্য আছে, তাহলে একজন যোগ্য থাকলে যথেষ্ট। এই জন্য আমি আর একটা কথা বলেছিলাম, যারা এখনো বিয়ে করনি, তুমি অশিক্ষিত, তুমি লেখাপড়া তেমন করনি, বা তুমি ম্যাট্রিক পাস করেছো বা ইন্টার পাস করেছো আর পড়া হয়নি, বা তুমি ইন্টার পর্যন্ত যাওনি, হয়তো 7-8 পর্যন্ত লেখাপড়া করেছো, ম্যাট্রিকও হয়নি, নো প্রবলেম, ভালো একটা বিয়ে তো করতে পারো। দেখো গায়ের রং সবসময় থাকে না ভালো, তবে যোগ্যতার রং সারা জীবন এটা কিন্তু থাকে, সারা জীবন এটা ঝলকায়। তা আশা করি আজকের এই পরে কেউ হতাশ থাকবে না, তার জীবনে কিছু করার আছে। সব যে পৃথিবীর সবাই ছেড়ে চলে গেছে তোমাকে, কেউ তোমার সাথে নাই, আল্লাহ তোমার সাথে আছেন, বিশ্বাস করো তুমি, তুমি বিজয়ী হতে যাচ্ছ। আর একটা কথা বলে রাখি, অনেকে আমরা পরামর্শের জন্য নিজে নিজে ভাব যা তাই করি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, সূরা আম্বিয়াতে আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি না জানো তো যে জানে তাকে জিজ্ঞেস করো। দেখছেন, মানে যে তুমি যদি না জানো, তুমি সফলতা জানো না, তুমি জানো না কিভাবে করতে হবে, তুমি যদি না জানো, যে জানে তার কাছে জিজ্ঞেস করো।
3: আমি তো 23 বছর এখানে কাজ করছি, আমি তো কখনো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না, আমি তো সত্য স্বপ্ন দিয়ে হালাল দিয়ে মানুষকে গড়ে ওঠে গড়ে তুলি। তা আমি বলবো যে কষ্ট করে একটা দিন আসা যায় না, কি আছে, কি কষ্ট লাগে, কত টাকা খরচ হয়, ধার করে কি একবার আসা যায় না? তোমার জীবনে কি বাকি জীবনটা সুন্দর দেখতে চাও না? আমি এতের জন্য বলবো চলে আসতে। আমার একটা ব্যক্তিগত নাম আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর, যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর কাজ করছি মানুষের স্বপ্ন পূরণে, এটিএম স্যার সাথে আমার দীর্ঘদিনের পথ চলে যা সততার চাদর বানানো। আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি, 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও করা আছে, এই নাম্বারে SMS করা যাবে, এই নাম্বারে কল করা যাবে সরাসরি। এবং এই নাম্বারটা ধরেই আমার পরিচয় কেন, দীর্ঘ প্রায় 22 বছর এই নাম্বারটা আমার সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ,
1: অনেক অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে আরো অনেক অনেক প্রশ্ন আছে, আমরা চেষ্টা করছি দর্শক এবং শ্রোতা আপনাদের প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। তারপরে আমার একটা অনুরোধ থাকবে আমার সকল শ্রোতা এবং দর্শকদের কাছে, যে স্যার যে আমাদের গত যে যতগুলো এপিসোড এই পর্যন্ত হয়েছে বা যতগুলো এপিসোড আপনি পান আসলে এক নির্দিষ্ট সময় অনুযায়ী, তো আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন, সেখানেও কিন্তু স্যারের গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে। এবং আজকেও আমরা আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে রমজান ভুইয়া লিখেছিলেন স্যার যে আমি ইংরেজি শিখতে চাই, IELTS করে ভালো স্কোর করতে চাই, তার জন্য কি করতে হবে স্যার, আমি কি করতে পারি?
2: আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই অ্যানসারটা কিন্তু আমি দিয়েছি কিছুক্ষণ আগে।
1: জি স্যার, এরকমই প্রশ্ন আরো বেশ কয়েকজন করছিলেন, তো অনলাইন এবং অফলাইন কোর্স তো নিশ্চয়ই এরকম ব্যবস্থা আসলে স্যার আছে, এটা নিয়ে যদি আরেকটু বলতেন।
2: বলে দিই, আমি কিছুক্ষণ আগে বলেছি এটা, তারপর আবার বলি, রমজানের মতো অনেক আছে। সবার জীবনে ইউরোপে যাওয়ার টাকা নেই, এটা আমি জানি, কিন্তু টাকা হবে না এ কথা ভুল, অর্থাৎ আজকে নাই, ঠিক আছে, আজকে তো তুমি কিন্তু ফকির, তুমি স্কিন। এমন কি আমি কয়েকটা ছেলেকে বলেছিলাম, তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাতে পারো তোমাকে জাকাত দেওয়া যায়। ও স্যার আমি তো জাকাত চাইতে লজ্জা লাগছে আমার। আমি বললাম সাহাবিরা জাকাত দিয়েছেন, তুমি তোর সমস্যা কোথায়? সাহাবিরা আল্লাহর রাসূলের সঙ্গীরা, তারা জাকাত নিয়েছেন, আবার জাকাত দিয়েছেন, তারা জাকাত নিয়েছেন, কিছুদিন পরে তারা আবার জাকাত দিয়েছেন। তা আমি তাকে বলেছিলাম, তুমি বরং তোমার আত্মীয় স্বজনকে বলো তারা গরিব মিসকিনকে দেয়। তুমি কিন্তু আজকে প্রকাশ করছো না, তোমার হয়তো পোশাকটা ভালো, বাট যে ঋণগ্রস্ত সে কিন্তু জাকাত দিতে পারে। যে নিজেকে মিসকিন মনে করছে আসলে তার নাই কিছু। সত্যি কথা বলতে কি জানেন, কারো কারো বংশ পরিচয় অনেক বড়,
1: জি
2: কারো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না, আসলে সে নিচে তাকাতে পারছে না, মানে সে নিচে আসলে হাত পাততে পারছে না, এটা আমি জানি। হাত পাততে তো লজ্জার ব্যাপার, কিন্তু আমি বলেছি একবারের জন্য লজ্জা করো, একবারের জন্য লজ্জা কে ত্যাগ করে তুমি চাও, তোমাকে করতে হবে। তো তুমি একবারের জন্য নাও এবং তুমি গড়ে তোলো। কি করো তুমি, ইংলিশের যদি কিচ্ছু না পারো তো লেভেল 0 থেকে শুরু করো। আচ্ছা তুমি আসতে পারছো না, শুধু শুক্রবার আসলেও চলবে এটিএমসে, যা ঢাকার মালিবাগে। তো মনে করছে না আমি শুক্রবারও আমি পারছি না, আমার দূরে বাসা, দূরে বা বাড়ি অনেক দূরে যেখানে আমার পক্ষে আসা সম্ভব না। আমি কিন্তু এখানে একটা ব্যবস্থা করেছি, হোস্টেলের ব্যবস্থা করেছি, আমি লস দিয়ে হলো আসলে এখানে আসলে কোনো প্রফিটের জন্য আমি করিনি। অনেক মানুষ আসতে চায় দূরের থেকে, রংপুর, দিনাজপুর, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, সিলেট, চট্টগ্রাম, সারা দেশ থেকে আসে। স্যার আমি একটু সরাসরি এটিএমস এর থেকেই করতে চাই, তার জন্য আমি কি করেছি, বাইরে থেকে কোনো লোক নি না, শুধুমাত্র এটিএমস যারা পড়ছে তাদেরকেই রাখি, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, তিন বেলা সুষম খাদ্যের ব্যবস্থা করেছে, ভালো একটা বাবুর্চির ব্যবস্থা করেছে, মোটামুটি একটা মেইন রোডে থাকার ব্যবস্থা করেছে। কেন করেছি? যাতে সে প্রতিদিন ক্লাস করতে পারে। যারা করতে পারছে না তারা অনলাইনে করবে, ঘরে বসেই করবে। এক আমি আপনি আরো অবাক হবেন, পুরো পরিবারে একটা মাত্র, একটা ভদ্র মহিলা আসছে গত কালকে, তাদের পুরো পরিবারে একটা মাত্র স্মার্টফোন আছে এবং সেটা তার হাজবেন্ডের কাছে।
1: আচ্ছা,
2: অর্থাৎ তার ভাই বোন আছে, তার দেবর আছে, তার ননদ আছে, সব মিলে, শাশুড়ি সবার মিলে একটা মাত্র মোবাইল আছে, যেটা হচ্ছে স্মার্টফোন, মানে টাচ ফোন বলে তারা, আর সবগুলোই হচ্ছে বাটন ফোন। তো আমি বললাম যে, আমাকে বলছে স্যার আমি তো আমার বাচ্চা কাচ্চা আছে বাড়িও দূরে, আমি সব সাথে দেখা করেছি, কিন্তু আমার পক্ষে তো আসলে প্রতিদিন আসা সম্ভব না, এটিএম স্যার এখানে থাকাও সম্ভব না।
3: আপনার থাকতে হবে না, তখন তো সেই যুগ নাই, আপনি অন্যায় নাই করেন। এবং এই যে আপনার হাজবেন্ড যে আসে তখন বলছে স্যার আমার হাজবেন্ড তো ব্যস্ত থাকে, তার কাছে মোবাইল থাকে, কি করবো। এবং উনি কখন আসেন? বলছে উনি তো রাত্রে আসেন। আমি রাতে কখন? সাতটায় পারবে? সাতটায় পারবে না, নয়টায় তো করতে পারেন, রাত নটায়, নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই সময়টা ওনাকে বলো সপ্তাহে তিন দিন দিতে, তিন দিন আপনাকে দিবে, দেড় ঘন্টার জন্য আপনাকে ফোনটা দিবে, আপনি ক্লাসটা করে আবার ওনাকে দিয়ে দেন। ও স্যার এটুকু ম্যানেজ করতে পারবো,
1: অসাধারণ বেশ কিছু ব্যাপার কিন্তু আসলে তিনি দিয়ে রেখেছেন। যেমন স্যার বলছিলেন যে থাকা খাওয়ার ব্যবস্থা যারা আসলে এখানে এসে করতে চান এবং সেটা খুবই সুন্দরভাবে তিনি ম্যানেজ করেছেন, এবং দ্বিতীয়ত তার অনলাইন অফলাইন আসলে সব দিকে আপনার যদি ইচ্ছা থাকে, যতটুকু স্যারের সঙ্গে আমি আসলে শো করতে যে বুঝেছি সেটা হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে আপনার জন্য অনেকগুলো পথ আসলে খুলে রেখেছেন স্যার, সো বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা এবং সেটাকে বাস্তবায়ন করা। তো সেটা আশা করি অবশ্যই আপনি করবেন। স্যার নম্বরও দিচ্ছেন এবং আমাদের কাছে আপনি প্রশ্নও করছেন। তো স্যার সরি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আমার মনে হচ্ছিল যে না মাঝখানে একটু বলা দরকার আমার সকল দর্শক শ্রোতাদের।
3: আসলে সাধ্য তো সবার থাকবে না, বা যতটুক সাধ্য আছে তাই দিয়ে যেন বাকি জীবনটা সুন্দর হয়। মনে করেন
1: জি
3: একটা ভদ্র লোক আসছে, ওনার বয়স হচ্ছে 62, তো উনি আসতেন আইএলটিএস করতে। তো আমার সাথে একসাথে অনেকের লোক থাকে, অনেকে হাসাহাসি করছে, মানে একটু মুসকে হাসছে, আমি দেখতে পাচ্ছি যে সবাই মানে এই বয়সে আইএলটিএস করবে। উনি ভদ্রলোক বলছে স্যার আমার বয়স 62, ওনার বাবা নাকি বেঁচে গেছে 98 বছর পর্যন্ত, 98। স্যার আমি যদি 98 ধরি তাহলে আবার এখনো কিন্তু 30 বছরের বেশি সময় আছে।
1: আচ্ছা,
3: তো আমার এখনো 34 বছর সময় আছে, বা এরকম উনি বললেন যে আরো অনেক সময় আছে। বললাম যে তাও না, যদি আমি আর 10 বছর বেঁচে থাকি তো বাকি 10 বছর আমি একটু সুন্দর থাকবো না কেন? ভদ্রনাকে উনি নিজে আমাকে যুক্তি দিচ্ছেন।
1: জি,
3: উনি রিটায়ার্ড একজন ইয়ে, উনি একজন ইঞ্জিনিয়ার রিটায়ার্ড, উনি বলছেন যে বাকি জীবনটা আর একটু সুন্দর কাটাতে যাই। তো বলছে যে আমি বাসায় করি নামাজ পালন করি, মসজিদে থাকি, তাসবিহ তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করি, বাকি সময়টা কি করব। তখন দেখলাম যে আমি কিছু করি তাহলে আমার কি হবে। একটা হাদিসের কথা উনি বললেন, জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি উত্তম যে নিজে নিজের পরিবারের রোজগারের ব্যবস্থা করে, নিজের পরিবারের জন্য যতটুকু যতটা উপার্জন করে, এবং আরো 10টা পরিবার, এই 10টা বলতে 10টা বোঝাচ্ছে না, এই 10টা মানে অনেক আরো অনেক আরো অনেকগুলো পরিবারের রিজিকের ব্যবস্থা করে। তো তার মানে কি হলো, নিজে করলাম এবং আরো অনেকগুলো পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা। এই কথা যখন আমাকে বলছেন উনি, আমি যে হাদিসটা জানি, তো উনি বলছেন যে স্যার এই জন্য আমি আসলাম যে আমি কিছু করতে চাই, আমি একজন উদ্যোক্তা হতে চাই, বাকি জীবনটা পর্যন্ত আমি চাই যে কিছু কিছু মানুষের উপকার করতে। হ্যাঁ, তো উনি আমাকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছেন যে আমি যেহেতু এখানে ইংলিশ শেখাচ্ছি, আইএলস করাচ্ছি, এবং এর সঙ্গে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করাচ্ছি, এবং বিদেশের ভিসা প্রসেসিং করাচ্ছি, বলছি স্যার এটা তো আসলে অনেকেই আসলে সততা রাখতে পারে না, টাকার কাছে অনেকে হার মানে, কিন্তু আপনি যে সততা দিয়ে 23 বছর ধরে রাখছেন এটা তো কঠিন ব্যাপার, এটা তো আসলে অবাস্তব একটা ব্যাপার আমাদের দেশে অনেকের ক্ষেত্রে। আমরা চাইলেই হয় এটা, এটা চাইলেই এটা বাস্তব করা সম্ভব, বুঝছে। আমি সেটাই করতে চাই, এবং আমিও আপনার মতো একজন একজন ক্যারিয়ার নিয়ে এবং একজন ক্যারিয়ার স্পেশালিস্ট হতে চাই। এছাড়া চাই যে আমার এলাকার, ওনার এলাকার উনি চাই যে একটু উন্নয়ন করতে। এবং বাকি জীবন উনি যেটা বললেন তাতে দেখলাম যে উনি যে এটাও করেন, আমরা অনেক সময় মনে করি কি জানেন, শুধু নামাজ পড়াটা ইবাদত, জিকির করাটা ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, কিন্তু আমরা অনেকেই জানি না একটা বড় ইবাদত হচ্ছে মানুষের সেবা করা। আমরা অনেকেই জানি না একটা খুব পছন্দের, আল্লাহ রাসূলের পছন্দের ইবাদত, যারা জানাতে যাবে তাদের একটা গুণের মধ্যে, তিনটা বিশেষ গুণের মধ্যে একটা গুণ হচ্ছে একটা রোগীকে দেখা, রোগী দেখতে যাওয়া। এই এই ক্ষেত্রে আমরা জানি না রোগী দেখতে যাওয়াটা একটা ইবাদত,
1: জি,
3: তা আমরা কিন্তু এটা মনে করি না। আপনার ইচ্ছা মানে ইন্নামান আমানি বিনিয়াত, সহি বুখারীর প্রথম হাদিস, এটা সহি বুখারীর প্রথম হাদিস, ইন্নামান আমানি বিনিয়াত। এখন প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপরে। তো যদি শুধু ইংলিশ শেখানো এমনকি ভিসা প্রসেসিং এর জন্য যদি আপনি সঠিক তথ্যগুলো দেন, এটা সবের কাজ, এটা ইবাদত। অর্থাৎ আপনি তাকে জানালেন সঠিক তথ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে সে এটা থেকে হালাল ইনকাম করবে এবং সেই হালাল টাকা তার পরিবারে খরচ করবে, এই যে তার চিন্তা, এটা ইবাদত। তাকে করে দিচ্ছেন, এটা ইবাদত। তো উনি বললেন যে এটা করতে চাই। আমি এই জন্য বল প্রত্যেকের, প্রত্যেকে যে চাইলে আজকের থেকে তার বেকারত্ব এখানে শেষ হয়ে যাবে, এখানেই। দেখ ছোট্ট একটা কথা বলি, একটা লোক আমার কাছে, অনেকে তো আসছেন, তার মধ্যে একটা লোকের কথা বলছি, তিনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য কাজ করছিলেন, অনেকদিন চেষ্টা করছেন, কিন্তু একটা প্রতিষ্ঠানে গেছে তারা যেখানে ওয়ার্ক পারমিট করা হয়, করেছেন উনি, দুঃখজনক হলো সত্য। ভদ্রলোকের একটা বিশেষ রোগ আছে, যে রোগ থাকলে ইউরোপে যাওয়া যায় না, আমেরিকায় যাওয়া যায় না, কানাডা যাওয়া যায় না, অস্ট্রেলিয়া যাওয়া যায় না। অথচ সেই রোগ থাকার পরেও উনি বলেছেন, তারপরে তো ভিসা প্রসেস করছিল এবং সেটা অ্যাক্টিভ অবস্থায় ছিল। এটা কি জানেন, এইচবিএস পজিটিভ, হেপাটাইটিস বি, এটা আপনার পজিটিভ আছে, এই ভাইরাসটা, বি ভাইরাসটা পজিটিভ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, এটা যদি পজিটিভ থাকে, হ্যাঁ, এবং অ্যাক্টিভ থাকে, তাহলে যাওয়া যায় না। উনার অ্যাক্টিভ, পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয় আছে ভাইরাসটা, এইটা রিপোর্ট পাওয়ার পরেও তার প্রসেস করেছে এবং এটার জন্য হয়নি। প্রসেস করেছে কেন বলুন তো, ওরা প্রসেস করলেই কিছু টাকা রেখে দেয়।
1: আচ্ছা,
3: ওদের টার্গেটটাই হলো প্রসেস করবে, সলে বলো কৌশল কিছু টাকা রেখে দেবে। হ্যাঁ, তো একটা প্রসেস করতে কিছু খরচ হয় আমরা জানি, কিন্তু তারপরেও যদি ধরে নিলাম সে জানতো না, ধরে নিলাম তা কিছু জানতো না, প্রসেস করার পরে ভিসা হলো না, পারমিট করেছে, তাহলে আপনি কেন থেকে 4 লাখ টাকা কেটে রাখবেন, 4 লক্ষ টাকা কেটে রাখবেন? প্রত্যেক বলছি স্যার, ভিসা না হলে ওরা 4 লাখ, কারোর কাছে 4.5 লাখ, দিয়েছে হচ্ছে 18 লাখ, ফেরত দিয়েছে হচ্ছে 6 লাখ, এরকম ঘটনা ঘটছে, বলছে আর বাকিটা খরচ হয়ে গেছে। একটা প্রতিষ্ঠানের কথা বলি, আমার একটা ছাত্র এখানে আসছে, ও স্যার আমি ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য, ক্যানাডাতে আমি স্টুডেন্ট ভিসার জন্য আমি যাবো। তো আমি দেখলাম যে ওর যে রেজাল্ট, ও ইন্টার পাস করেছে ঠিকই, কিন্তু রেজাল্টটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং, 2.5 এর নিচে। তো বললাম তোমার তো এটাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা কি বলেন স্যার, আমি যতগুলো প্রতিষ্ঠানে গেলাম সবাই বলছে হবে, একজন বলছে একটু সম্ভাবনা কম আছে, তবে তুমি চেষ্টা করতে পারবো। চেষ্টা কোথায়, তো অ্যাপ্লাই তো করতে পারবো না, অ্যাপ্লাই তো হয় না, হয় তো না। অথচ সব জায়গায় বলছে হবে হবে হবে, টাকা দাও হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয়, মানে আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, এদেশে জন্ম নিয়েছি আমরা ঠিকই, তো রবীন্দ্রনাথের কথাটা মনে হয়, 7 কোটি বাঙালির হে বঙ্গজননী, তাই বলবো যে এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি, একটু সচেতন হলে সে অ্যাপ্লাই করতোই না। আমার কাছে তখন, আমি যখন বললাম যে হবে না, সে কি করেছে, আশেপাশে ঘোরাঘুরি করেছে, যেখানে কিছু হবে এরকম একজন গ্যারান্টি দিয়েছে, তার কাছে 17 লক্ষ টাকা দিয়েছে, 17 লক্ষ টাকা। তারপরে সেই টাকাটা তারা যখন করেছে, দেখেছে কি ব্যাপার, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, তো ওয়ার্ক পারমিটে 6 মাস 8 মাস যেতে পারে, কিন্তু আপনি জানেন ক্যানাডাতে শান্ত ওয়ার্ক পারমিট হয় না, সে ওয়ার্ক পারমিট ধরে কাজ করছে, অস্ট্রেলিয়া সাধারণত ওয়ার্ক পারমিট হয় না। এটা দেখলে বোঝা যায় কানাডাতে, অস্ট্রেলিয়াতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, খুবই রেয়ার, ও সেটা দিয়ে করছে, কোথাও ওনার একটা মানে ফাঁদ। এবং তারপরে বললো, দেখেন আপনার জন্য আমরা চেষ্টা করেছি, এতগুলো কাজ কাগজ পেয়েছি, আমাদের কাগজগুলো সবই দেখলাম যে ফেক, একটাও ঠিক না, ওর মধ্যে স্পেলিংই অত ভুল আছে, সেন্টেন্সই হয়নি, বাক্যই হয়নি, ইংলিশই হয়নি, তখন কোনো একটা ইসের থেকে, মানে এই ধরনের কাজ স্টেট ডিপার্টমেন্ট থেকে হতেই পারে না, হতেই পারে না। তো তখন বললো, স্যার এটা তো আমি বুঝিনি, ওরা তো আমার কাছ থেকে 17 লাখ থেকে মাত্র 5 লাখ ফেরত দেবে, বাকি নাকি 11 লাখ খরচ হয়ে গেছে। আমি এই জন্য বললাম, জীবনে আমি তো একটা কাজ করছি, এই যে মানুষগুলোর কাজটা করছি, এটা কিন্তু অনেক বড় কাজ, এই জন্য যেভাবে হোক একবার জোরে সে আমার সাথে দেখা করে, খুব বেশি কষ্ট না। আমি আমার সহকর্মী একজন নম্বর দিচ্ছি, আমার নাম্বার তো দিলামই, তবে আপনারা যারা আমাকে খুঁজতে চান, এটিএম সার নামে আমাকে পাবেন, এটিএমস নামে পাবেন, এটিএম মাহমুদ নামে পাবেন, এছাড়া ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার, এটিএম স্যারের সাথে একটা আয়েল যুক্ত আছে, ভিসা আছে, সেটা আমার সাথে যুক্ত, অনেকভাবে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো
2: আমার ব্যক্তিগত নাম্বার দেওয়ার পরে আমি আর একটা নাম্বার দিচ্ছি, আমার কলিগের নাম্বার। প্রথমটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর জীবনে কিছু করতে চান এই নাম্বারে একটা কল করুন, একবার দেখা করুন। 01-712-80-81-93 আবার বলছি 01-712-80-81-93 আর আমার একজন কলিগের নাম্বার দিচ্ছি 01-321-18-11-27 আবার বলছি 01-321-18-11-27 এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।
1: স্যার আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি, তো আমরা একটু অল্প করে উত্তরগুলো জেনে নিব। অনেক অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি এতটুকু কনফার্ম যে আজকে তো আমরা এটা শেষ করতে পারবোই না, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব। মারুফ আহমেদ লিখেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর দেশের বাইরে যেতে চাইলে আইটিএস এ কত পয়েন্ট লাগবে স্যার, এবং আমি আমি কি কোন দেশের নাগরিক হতে পারবো কিনা?
2: মারুফ শুভকামনা, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তুমি প্রশ্ন করতে পেরেছ, ভালো একটা প্রশ্ন। যে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে বিএসসি, কিন্তু কত সিজিপিএ পেয়েছে সেটা বলেনি, তারপর একটা অনুমান করছে যে হয়তো তার যাওয়ার মতো যোগ্যতা আছে। তবে একটা কথা বলতে হয়, আইএলটিএসে কত পয়েন্ট লাগবে? অত্যন্ত দুঃখজনকভাবে আমি জানাচ্ছি যে অনেকে আমরা তথ্য জানি না বলে আমরা ভাবছি যে আইএলটিএস ছাড়া যাওয়াই যাচ্ছে না, এটা কিন্তু আমরা অনেকেই ভাবছি। সত্যিকে বলতে আইএলটিএস ছাড়াও যাওয়া যাচ্ছে, যেমন একটু এই মুহূর্তে একটু গুড নিউজ দিচ্ছি, এই মুহূর্তে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়াই। ওখানে একটা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে, যাওয়া যাচ্ছে ইএপি প্রোগ্রামে, এবং ওখানে যে আইএলটিএসটা অবশ্য দিতে হচ্ছে, তবে এক্ষেত্রে করাই দিচ্ছি, ভিসা হয়ে যাচ্ছে এবং ওখানে কিন্তু ইনকাম করা যাচ্ছে। অর্থাৎ এমনকি ইউরোপের চাইতে অনেক অনেক ইউরোপীয় দেশের চাইতে অনেক ভালো ইনকাম করা যাচ্ছে সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে ভালো ইনকাম। আপনি অবাক হবেন, অনার্সে যারা যারা মানে অনার্স পাস, যারা অনার্স পাস মোটামুটি রেজাল্ট, আইএলটিএস ছাড়া যেতে পারছে, ইঞ্জিনিয়ারও যেতে পারছে, সে তো ইঞ্জিনিয়ার মারুফের মতো যারা ইঞ্জিনিয়ার তারা যেতে পারছে, এবং যে কোনো সাবজেক্ট অনার্স মোটামুটি দুই তিনটা বা কয়েকটা সাবজেক্ট ছাড়া অধিকাংশ সাবজেক্ট অনার্স করলেই মোটামুটি রেজাল্ট হলেই তারা যেতে পারছে এখন আইএলটিএস ছাড়াই সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়াই মাল্টাতে, হ্যাঁ আইএলটিএস ছাড়াই ইউরোপের একটা সেনজানভুক্ত দেশ হাঙ্গেরিতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ আইএলটিএস দিলে সদু সহজ হয়ে যায়, কিন্তু ছাড়াও তো যাওয়া যাচ্ছে, তোর কি জানে না? একটা গুড নিউজ, দক্ষিণ কোরিয়াতে অনেক ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটি দেখবেন যে এক থেকে দুই দিন ক্লাস মাস্টার্স, আপনি দেখবেন যে অনেক জায়গায় শুধু একদিন ক্লাস, একদিন ক্লাস, আর ছয় দিন সে কাজ করা শুরু করছে, ছয় দিন। তো অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে যেও যে ওয়ার্ক পারমিট অফ কাজ করে দেয় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর অনেকে বলে স্যার আমার তো বাসার বা বাড়ির অবস্থা তেমন ধরো না, কোনো মতো একবারে যাওয়ার মতো টাকা দিতে পারবে, এসে বেশি দেওয়ার মতো ক্ষমতা নেই, এরপর আমাকে টাকা ইনকাম করে চলতে হবে এবং বাড়িতেও কিছু কিছু পাঠাতে হবে। তখন তাদেরকে আমি দুইটা দেশের নাম বলি, ইউরোপের সাইপ্রাসের কথা বলি যেখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসাতে গেলেও, অনেক দেশের অনেক দেশে আছে ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ দেশ, কিন্তু সেখানে মাত্র 80 ঘন্টা কাজ করা যায় মাসে, বৈধভাবে 80 ঘন্টা পারমিট করতে পারছে, তো 80 ঘন্টায় তো হবে না, 80 ঘন্টার কাজ করেছে ভালো হয়তো পেলেও 80 ঘন্টা দিয়ে আসলে বাড়িতে সাপোর্ট দেওয়া যায় না, নিজেরও সম্পূর্ণ হয় না। বাট যদি আমি যদি বলি সাইপ্রাসে সাউথ কোরিয়াতে, সাইপ্রাসে তো আনলিমিটেড ওয়ার্ক, যত ইচ্ছা কাজ করতে পারছে, আবার ঠিক সাউথ কোরিয়াতে অনেক কাজ করতে পারছে। সুতরাং এখানে গেলে বাবা যদি একবার টাকা দেয়, পরিবার থেকে যদি একবার টাকা দেয়, আর দেওয়া লাগছে না, এমনকি তারা ইনশাল্লাহ কিছুদিন পরে টাকা পাঠাবে বাড়িতে, স্টুডেন্ট ভিসাতেই টাকা তো লাগবে না, আরও টাকা পাঠাবে ইনশাল্লাহ। যখন তারা তাদের লেখাপড়া শেষ করবে তখন তারা ইনশাল্লাহ পিয়ারও পাবে, পারমানেন্ট হবে, তখন তো শুধু কাজ আর কাজ। কিন্তু ইদানিং আমাকে দেখি, আমাকে বলো স্যার আমি স্টুডেন্ট ভিসাতে চাই, আমি ইংলিশ শিখতে চাই, আমি একটু ওয়ার্ক পারমিট পাঠাই দেবো। হ্যাঁ সেখানেও হচ্ছে, আপনি জানেন বেশ কিছু ইউরোপীয় দেশে, বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই হচ্ছে। দেখেন মাত্র 5 পেলে ভিসা হয়েছে সাইপ্রাসে, ইউরোপে সাইপ্রাস আইএলটি 5 পেয়েছে, ভারতে বলছে কত লাগবে 5.5 পেয়েছে ভিসা হয়ে গেছে, 5 পেয়েছে ভিসা হয়ে গেছে। এবার একটা গুড নিউজ দিচ্ছে, এটিএম যা সততার সাথে পরিচালিত, সততার চাদর ওড়ানো, এই বছর গত বছর থেকে এখন পর্যন্ত একটা ভিসাও সাইপ্রাসে রিজেক্ট হয়নি, এটিএম সে শতভাগ ভিসা হয়েছে সাইপ্রাসে, একটা রিজেক্ট হলে বলতাম যে একটা রিজেক্ট হয়েছে।
1: অভিনন্দন স্যার।
3: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে। হচ্ছে তো এগুলা, এবং আপনি আরো মোকাবিলা, ইউরোপের বেশ কিছু দেশে এখন ঢাকা থেকে হচ্ছে, বেশ কিছু দেশ। আমি তো বলি দেখেন হাঙ্গেরি, হ্যাঁ আমাদের কিন্তু এখানে এম্বাসি নাই, কিন্তু এখানে হচ্ছে, এখান থেকে বেশি হচ্ছে। যাওয়া লাগবে না অন্য কোথাও, অন্য দেশে যেতে হবে না। এবং ইউরোপের বেশ কিছু কাজ ঢাকা থেকে যেহেতু হচ্ছে, সুতরাং এই তথ্যগুলো আর কি জান নাই, চলে গেছে ইন্ডিয়াতে, তারা অ্যাপ্লাই করছে ইন্ডিয়াতে, চলে গেছে, খরচ করে গেছে, অনেক টাকা খরচ হয়েছে, স্বাভাবিক যেহেতু অবস্থা না। তেমন আপনি দেখা করতেন তাহলে লাগতো না এই খরচ। আচ্ছা দেখেন, অনেকে এই তথ্যও জানে না যে কতটুকু এয়ার গ্যাপ হলে যাওয়া যায়, কতটুকু যাওয়া যায়। এখানে মাসাজ করছে, একটার পর একটা মাসাজ করছে, দুইটা মাসাজ করে, একজন বলছে স্যার এত যোগ্যতা পরে যাওয়া যাবে না। আমি বললাম কেন আপনি এই মাসাজ করে করেছেন, মাসাজ তো দেখালেই যাবে না, দেখালেই তো বিষয় হবে না। ওরা তো বলছে আপনি তো একটা মাসাজ করেছেন না, দুইটা মাসাজ করেছেন, তার আবার কেন যেতে হবে। তখন তারা সন্দেহ করে, তারা বলে যে এটা তো স্টুরবিলিটি বা এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই। ও খুব কষ্ট, মানে বলে কেন করেছে, ফর নাথিং, ওয়েস্টিং ইউর টাইম। আমি যেন বলবো যে খুব গুরুত্বপূর্ণ, আজকের এই প্রোগ্রামটা যদি শেয়ার করে দেয়, আমি ঢাকা এফএমকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আপনি জানেন এটা জীবন করবে ইনশাল্লাহ,
1: ইনশাল্লাহ।
3: অনেকে এই তথ্যটা বলে দিচ্ছে এবার, মানে মোটা দাগে, যেহেতু প্রোগ্রামের একদম শেষের দিকে, আমরা যার স্কোর আছে আইএলটিএস সে যেতে পারছে ইনশাল্লাহ, যার একাডেমিক যোগ্যতা আছে সে যেতে পারছে ইনশাল্লাহ, যার যোগ্যতা নাই সেও যেতে পারছে ইনশাল্লাহ। তারপরে যদি কেউ ইন্টারমিডিয়েট পাস হয় সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, আমেরিকা কানাডা যেতে পারছে, অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ আছে, অন্যান্য দেশে যাওয়ার সুযোগ আছে, সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখন আপনি বলতে পারেন যার লেখাপড়া তেমন নাই, ম্যাট্রিক পাস করেনি, স্কুলে তেমন যায়নি, সে কি যেতে, সেও ইউরোপে বৈধভাবে যাওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। এই কথা তো অনেকে জানেই না, ইউরোপেই যাওয়া যাচ্ছে বৈধভাবে তাও, এবং ওয়ার্ক পারমিট নিয়ে। তাহলে একজন স্টুডেন্ট ভিসায় যেতে পারছে, আবার কেউ ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারছে, আবার কেউ পুরো পরিবার নিয়ে যেতে পারছে একজন যোগ্যতা নিয়ে। আর এটাও নাই, কিচ্ছু নাই, শুধু ইংলিশ করেছে, লেভেল ওয়ান টু করেছে, আইএলটিএস করেছে, এটিএমস থেকে 7 পেয়েছে, তাকে আমি চাকরি দিচ্ছি ইনশাল্লাহ। এবং বললাম যে একটা প্রতিষ্ঠান চুক্তি হয়েছে, সেখানে চাকরি দেওয়ার সুযোগই আছে, আইএলটিএস 7 পেলেই। সেখানে একাডেমি লেখাপড়া করেনি, একটা সময় সে এখন এই ছিল, তার টাকা পয়সা নাই, এটিএমস থেকে তারা ইংলিশ করেছে, ইংলিশ শেখার পরে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে আজকে সে নিজে ইনকাম করছে। বিদেশ যাওয়ার কথা ছিল, দেশে এখন ভালো, মাত্র বয়স হলে 19 বছর, 19 বছরে যখন একজনের মানুষের 1 লাখের উপর ইনকাম হয়, তখন বাপ মা বলছে থাক বাবা, এটিএমস থেকে যখন এইটুকু করেছো, ও ডিজিটাল মার্কেটিং করেছো, ইনকামও করছো, তাহলে বিদেশ যাওয়ার দরকার নেই। আসলে ক্ষেত্রে সে বিদেশ যাওয়ার জন্যই কিন্তু এটিএমসে আসছিল, কিন্তু তার প্ল্যানটা পুরোটা চেঞ্জ করে ফেলেছে।
1: জি স্যার, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, এটা আসলে আমার মনে হয় না যে একটা এই অল্প এক ঘন্টার মধ্যে আসলে এটা শেষ হওয়া সম্ভব। তো তারপরও অবশ্যই আমি আমার দর্শকদের বলবো, জি জি জি, সো কিভাবে চলে যায়, আমার মনে হয় যে যারা যারা অবশ্যই এই ক্যারিয়ার নিয়ে, ইংলিশ নিয়ে ভাবছেন, নিজের ক্যারিয়ার গুলো নিয়ে ভাবছেন, অবশ্যই স্যারের সঙ্গে কিন্তু দেখা করতে পারেন, আপনি বিস্তারিত তথ্য কিন্তু তার কাছ থেকে একেবারে সহজ ভাবে আপনি পেয়ে যাবেন। তো তিনি আসলে লাইভে এত সুন্দর করে বুঝাচ্ছেন, সামনাসামনি এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি আসলে কতটা ইজি হবেন। তো স্যার আমরা একেবারে যেতে যেতে জাস্ট 1 মিনিটের মধ্যে যদি আপনি একটু শেষ করতেন, আমরা আসলে একেবারে এই সময় শেষ আমাদের।
3: শেষে বলবো যদি কেউ মুসলিম হয়ে থাকে, ফজর নামাজ প্রতিদিন শুরু করতে 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। মনে রাখবেন দুনিয়ার সফলতার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আগে। এই যে রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। এই জন্য নামাজকে বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি ছাড়া আপনি বড় হবেন, এটা অসম্ভব, চিন্তা করাই যায় না। আর প্রত্যেক ফরজ সালাতের পর যে আয়তুল আয়তুল কুরসি পড়ে, সে জান্নাতে যাবেই, যাচ্ছে না এই জন্য যে মরে নাই তাই। আর যারা অন্য ধর্মের আছে তাদেরকে বলবো, যে ধর্মেরই হোক না কেন, সে যদি দিনটা শুরু করে, দিন শুরু হওয়ার আগে, দিন যেন তোমার আগে উঠতে না পারে, আপনার আগে উঠতে না পারে। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি, আগামী 1 ঘন্টা আমার ব্যক্তিগত নাম্বারে কথা বলা যাবে, এখানে হোয়াটসঅ্যাপে করা আছে। এছাড়া আমার একটা চ্যানেল আছে, নতুন একটা চ্যানেল করেছে আরও একটা, এটিএম স্যার আয়েল স্যান ভিজা, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর সব তথ্য দেওয়া আছে। আর আমার আরেকটা পেজও আছে, এটিএম স্যার আয়েলস অ্যান্ড ভিজা, এবং ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712 80 81 93।
2: এটিএম স্যার লিখে সেভ করে রাখুন, মানুষ গড়া কারিগর 01712 80 81 93, যদি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাজাকাল্লাহ খয়ের।
1: অনেক ধন্যবাদ স্যার, আজকের মতো বিদায় নিচ্ছি। সিফাত, আপনি শুনছিলেন দেখছিলেন ঢাকা এফএম 90.4, অবশ্যই সঙ্গে থাকবেন ঢাকা এফএম 90.4 এর। আজকে একেবারেই সময় শেষ, তো এই জন্য বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার
2: 80 81 93, এটিএম স্যার লিখে সেভ করে রাখুন, মানুষ গড়া কারিগর 01712 80 81 93, যদি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাজাকাল্লাহ খয়ের।
1: অনেক ধন্যবাদ স্যার, আজকের মতো বিদায় নিচ্ছি। সিফাত, আপনি শুনছিলেন দেখছিলেন ঢাকা এফএম 90.4, অবশ্যই সঙ্গে থাকবেন ঢাকা এফএম 90.4 এর। আজকে একেবারেই সময় শেষ, তো এই জন্য বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য বিদায়।

0: একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা, নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কে?
5: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
6: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4,
3: সারা দেশে
4: সবার সাথে।

0: Chen, Taka FM 90.4.
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: ফুপি যে লোকটাকে স্বপ্ন দেখত ওই লোকটা না, বাট ওই রকমই একটা লোক, চেহারাটা অন্যরকম, কালো পাঞ্জাবি পরা। প্রত্যেকটা যে বিয়ে হয়ে যাওয়ার পরে যে ছবিগুলো আসে না, সব জায়গায় ওই লোকটার একটা ছবি আসে। বাট ওই লোকটাকে আত্মীয় স্বজন যাদের কে মোটামুটি চিনি, ছেলেপক্ষ মেয়ে পক্ষ, কেউ চেনে না যে এই লোকটাকে, অথচ তাকে প্রত্যেক ছবিতে দেখা যাচ্ছে যে এই লোকটাকে।
1: কে? আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল অমানিশা। আজকে অমানিশাতে আমাদের আসলে অনেক সুন্দর একটা প্ল্যান আছে, অনেক সুন্দর একটা গল্প আছে। তো যারা আমাদের অমানিশার রেগুলার লিসেনার বা ফ্যান যারা আছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, বিশেষ করে 90.4 ঢাকা FM এ।

0: তারা সবসময় যুক্ত থাকার চেষ্টা করেন। আসলে আমাদের তো অনেক ধরনের শো এখানে যাচ্ছে, বিশেষ করে অমানিশা শুক্রবার রাত ঠিক 11টায় এই যে এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে, তো তাদের জন্য একটু স্পেশাল লাভ আপনাদের আসলে এই যুক্ত হবার ব্যাপারটা আমাদের খুবই ভালো লাগে। আর আমাদের সাথে চাইলে আপনারা যে কোনো শোতে গেস্ট হিসেবে জয়েন করতে পারেন, সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে একটা ভিডিও বার্তা পাঠাতে পারেন। ভিডিওটা এরকম হতে পারে যে ধরেন আপনার কোনো ঘটনা আছে বা আপনার ফ্যামিলিতে কোনো ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটা আপনি ভিডিওতে এসে 2-3 মিনিট বা 5 মিনিটে বলে সেটাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। তো আজকে আমার সাথে গেস্ট খুবই সুন্দরী একজন গেস্ট আছেন, শ্রাবণী, পরিচয় করাই দিচ্ছি। শ্রাবণী কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমরা সবাই ভালো আছি। বিশেষ করে আপনাকে ইনভাইট করার কারণটা হচ্ছে আমি যতদূর জেনেছি যে আপনার খুব সুন্দর কিছু ঘটনা আছে, মানে আমরা সুন্দর বলি এই অর্থে যে হরর মানেই তো ভৌতিক বা ভয়ের একটা ব্যাপার থাকে, তো যত বেশি ভয়ের হয় সেটাকে আমরা তত সুন্দর বলি। শ্রাবণী কি করছেন, পড়াশোনা কোথায় কি করছেন একটু যদি বলতেন?
1: আমি এখন অনার্স করতেছি ইউনিভার্সিটি শান্ত মারিয়াম ক্রিয়েটিভ এন্ড টেকনোলজি থেকে, এবং আমি এখন তৃতীয় বর্ষে রয়েছি, সো আমার পড়াশোনা চলছে। আর পড়াশোনার পাশাপাশি নিজেকে একটু এক্সপিরিয়েন্স করার জন্য ট্রাই করছি কাজ করে যাওয়ার।
0: হ্যাঁ, আমি আপনার বেশ কিছু ভিডিও দেখেছি, সেই জন্য আসলে ইনভাইট করা। দর্শক শ্রাবণীকে দেখতে পাচ্ছেন, শ্রাবণীর সাথে আজকে হরর একটা ঘটনা নিয়ে আড্ডা হবে। তো তার আগে একজন লিসেনার আমাকে সুন্দর একটা গল্প পাঠিয়েছেন, আমি গল্পটা পড়ে শোনাচ্ছি বা বলছি আপনাদের, আশা করি ভাল লাগবে। উনি বলেছেন যে, আমার নাম নূরে আলম, আমার বাড়ি নরসিংদী জেলার রায়পুরাতে। রায়পুরার নামটা আমি আসলে শুনেছি, কখনো যাওয়া হয়নি। আমার বয়স 47। ছোটবেলায় নাকি আমাকে পরী ধরেছিল, এটা আমার বাবা মা আত্মীয়রা সবাই বলে। জন্মের পর থেকে আমি নাকি সন্ধ্যার পরে খুব কান্নাকাটি করতাম। মোতালেব হুজুরের কাছ থেকে মা তাবিজ নিয়ে এসেছিলেন, তবে কাজ হয়নি। একবার রাতে আমাকে একটা সুন্দরী মহিলা জানালা দিয়ে আমাকে বের করে নিয়ে যায় একটা অচিন দেশে, আমাকে ফলমূল অনেক কিছু খেতে দেয়, ঠিক এতটুকুই আমার মনে আছে। এরপরে বড় হয়ে জানলাম আমাকে পরী ধরেছিল। আমাদের বাড়ির ঠিক মাঝখানে একটা জাম গাছ আছে, ইদানিং কারেন্ট চলে গেলে আমি জাম গাছের নিচেই আমার বাচ্চাদেরকে নিয়ে বসি। এই তো গত সপ্তাহে জাম গাছের ঠিক মগডালে সাদা ধবধবে রঙের একটা মহিলাকে দেখতে পাই, কিন্তু ওনার চোখে রক্ত তো জমে আছে ঠিক এমনটা দেখাচ্ছিল, ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকিয়েছিল। আমি ব্যাপারটা বুঝতে পেরে বাচ্চাদের নিয়ে দ্রুত ঘরে ঢুকি, ততক্ষণে কারেন্ট চলে এসেছে। সেদিন রাতে আমার প্রচন্ড জ্বর আসে, দুদিন পরে আমি পরিচিত একজন ব্যক্তির সাথে আলাপ করি এবং তিনি আমাকে জাম গাছটি কেটে ফেলার পরামর্শ দেন। আমি জাম গাছ কেটে ফেলি, যদিও এই গাছের বয়স প্রায় 13-14 বছর। ঝামেলা এখানেই আবার শুরু। গাছটি কেটে ফেলার পরে একে একে আমার পরিবারের সবাই অসুস্থ হতে থাকে এবং জ্বরে আক্রান্ত হয়। অবশেষে আমি একজন হাফেজের সাথে কথা বলি, উনি আমার বাড়িতে এসে দোয়া পড়িয়ে গিয়েছেন। এখন কিছুটা ভালো থাকলেও মাঝে মধ্যে আমাদের বাড়িতে শুনশান একটা পরিবেশ বিস্তার করে এবং অদ্ভুত রকমের শব্দ হয়, সেটা গভীর রাতেই হয়। আমি জানি না এটা কেন। রনি ভাই, আপনাদের শো আমার খুবই ভালো লাগে, যদি সম্ভব হয় আমার এই ব্যাপারটা আপনাদের শোতে তুলে ধরার চেষ্টা করবেন। উনি, আপনার নামটা হচ্ছে নূরে আলম, নরসিংদীর রায়পুরা থেকে গল্পটি পাঠিয়েছেন। লিসেনার যারা শুনলেন এতক্ষণ, এই ধরনের অনেকেরই ঘটনা থাকতে পারে, বিশেষ করে নূরে আলম ভাই, আশা করি আপনি আপনার ঘটনাটা এই মুহূর্তে আমাদের শুনছেন এবং দেখছেন। ঘটনাটি পড়ে শোনালাম, আসলে ব্যাপারটা এরকম যে কিছু ব্যাপার থাকে আমরা এর আগে শেয়ার করেছি। আজকে যেহেতু গেস্ট আছে, বাট খুবই শর্টলি আমি আপনাদের আরেকটু মনে করাই দিতে চাই। সেটা হচ্ছে যে দেখবেন যে প্রত্নতাত্ত্বিক কিছু ঘর বাড়ি বা পরিত্যক্ত ঘর বাড়িতে যখন আপনি সেখানে যাওয়া আসা করবেন এবং একটা সময় ওই জায়গাটা ভেঙে ফেলবেন বা কেটে ফেলবেন, ঠিক তারপরেই দেখবেন যে কোনো একটা অশুভ ব্যাপার আপনার ফ্যামিলিতে বা আপনার লাইফে ঘটে যাচ্ছে। এইটা কিন্তু প্রায়ই হয়, সেটার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে একটা কারণ যদি আমি বলি, সেটা হচ্ছে যে ধরেন ওই যে পরিত্যক্ত জায়গাতে কেউ না কেউ থাকতে পারে। যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন সেক্ষেত্রে খুবই ইজি ব্যাপারটা। আপনারা নিশ্চয়ই জানেন যে আল্লাহ পাক মানুষকে এবং জিনকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য। তো জিন বা পরি বা জিন এরা কোথায় থাকে, ওদেরকে কিন্তু আমরা সবসময় খালি চোখে দেখতে পাই না। ওরা দেখবেন যে পরিত্যক্ত কোনো বাসায় বা আপনার ঘরের কোনো শূন্য জায়গায় বা আপনার বাড়িতে হয়তো একটা ঘর পড়ে আছে, কেউ থাকে না, জিনিসপত্র বদ্ধ হয়ে আছে, সেখানেও থাকতে পারে। তো এই যে তাদের যে বসবাসের জায়গা, সেখানে কিন্তু এই নূর আলম ভাই আপনি যে গল্পটা পাঠিয়েছেন যে জাম গাছটা কেটে ফেলেছেন, আমার যেটা মনে হয়েছে আমার স্টাডি থেকে আমি এটা বলছি যে আমি যেহেতু মাঝে মধ্যে একটু স্টাডি করার চেষ্টা করি, সে জাম গাছে যে পরি বা কাউকে ভয়ঙ্কর ভাবে দেখতে পাচ্ছেন যার চোখে রক্ত জমেছিল, সে হয়তো ওখানে থাকতো, আপনাকে একটু ভয় দেখিয়েছে, বাট যখন জাম গাছটি কেটে ফেললেন তখন থেকে কিন্তু সে আপনাকে মানে উত্তক্ত করার চেষ্টা করবে বা বিরক্ত করার চেষ্টা করবে, ভয় দেখানোর চেষ্টা করবে বা ক্ষতি করার চেষ্টা করবে, ব্যাপারটা এরকম হতে পারে। তো শ্রাবণী, শুরুতে একটা ছোট্ট একটা গল্প শেয়ার করছিলাম, আশা করি আপনি শুনেছেন মনোযোগ দিয়ে। তো এই ধরনের অনেক ঘটনাই আমাদের লাইফে ঘটে বা নেইবার যারা আছে তাদের ঘটে যেতে পারে, কিন্তু আজকে এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। আপনার একটা ঘটনা শুনছিলাম অফ এয়ারে, এসে বলছিলেন যে রনি ভাই এই ঘটনাটা আমি আসলে শেয়ার করার জন্য আসছি। শোনার সময় আমার মনে হয়েছে যে খুবই দারুণ একটা ঘটনা, তো শুনে ফেলি ঘটনাটা।
1: আচ্ছা, আজকে আমি যে গল্পটা বলবো এটা আমার খুবই কাছের একজন বড় একজন আত্মীয়, আমার সম্পর্কে, সে আমার ফুপি হয়। সো তার জীবনে ঘটে যাওয়া একটা গল্প থেকে। সো বেসিক্যালি গল্পটা শুরু হয় আজকে থেকে প্রায় অলমোস্ট 18-20 বছর আগে। সো তখন আমার ফুপির বয়স হচ্ছে গিয়ে আনুমানিক 13-14 বছর হবে। সো আমার ফুপি বা আমার যে দাদা যারা ছিলেন তো তারা গ্রামেই থাকতো। সো ওখান থেকে স্টার্টিংটা হয়। তো ফুপি তখন হচ্ছে গিয়ে ক্লাস খুব সম্ভবত 7 বা 8 পড়ে। তো উনি হচ্ছে গিয়ে স্কুলে যাচ্ছিল। তো আমার ফুপির সাথে ওনার আরো হচ্ছে গিয়ে হয় না যে একই বাড়ির মধ্যে সবাই একটা স্কুলে পড়ে। সো ওরকম আমার হচ্ছে গিয়ে আরো পাশাপাশি বাড়ির দুজন ফুপি ছিল। তো ওনারা তিনজন মিলে স্কুলে যাচ্ছিল। তো স্কুলটা হচ্ছে গিয়ে যেখানে মানে যে রাস্তা দিয়ে যায়, তো ওই রাস্তা দিয়ে যেতে আমাদের বাড়ির পাশেই 1-2 বাড়ি পড়ে। তো ওখান থেকে যেতে হয়। সো ওখানে একটা পরিত্যক্ত বাড়ি এরকম টাইপের ছিল, যেখানে অনেক বড় একটা এরিয়া নিয়ে, বাট ওখানে কেউ থাকে না, ওনারা দেশের বাইরে থাকে অনেক আগে থেকেই। সো একটা পরিত্যক্ত বাড়ি, বাট ওখানে মানে হয় না যে দেশের গ্রামের বাড়িতে অনেক বড় এরিয়া নিয়ে দেশি জাতীয় যতগুলো ফল টল থাকে সব গাছপত্র লাগানো থাকে। তো স্কুলে যখন ছোট ছোট বাচ্চারা যায় তখন ওদের মধ্যে একটা কিউরিসিটি থাকে। তো সেম ভাবে আমার ফুপিরাও যেটা করছে যে ওই বাড়িটার উপর দিয়ে যাইতো, যে দেখা যাইতো যে ওখানে টক জাতীয় ফল, বিশেষ করে আমলা, কামলাঙ্গা, তারপরে পেয়ারা, এই জাতীয় যে দেশীয় ফলগুলো, তো এইগুলো হচ্ছে গিয়ে কুড়াই নিয়ে যাইতো যে আচ্ছা ঠিক আছে স্কুলে গিয়ে আমরা খাবো নে, বা হচ্ছে বাসায় আসার পথে নিয়ে আসলো যে বাসায় গিয়ে সবাই মিলে মাখা করে খাবো না। তো এরকম একটা বাড়ির উপর দিয়ে যেতে হইতো। তো একদিন সময়টা ছিল শীতকালের দিকে। তো নর্মালি কিন্তু শীতকালে 5:15 বা 5:30 মধ্যে মধ্যে হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। সো স্কুলগুলো কিন্তু 5টার দিকে ছুটি হয়। তো 5টার দিকে স্কুলটা ছুটি হওয়ার পরে আমার ফুপি ওনারা তিনজন মিলে আসতেছিল ওই বাড়ির উপর দিয়েই। তো আসার শুরুর দিকটাতে মানে ওই যে বাড়িটার পর্যন্ত যখন চলে আসছে তখন হচ্ছে গিয়ে আমার ফুপির চোখে কিছু একটা পড়তেছিল, যে আমার ফুপির ভাষ্যমতে এটা খুব জলজল করতেছিল, মানে হয় না যে সূর্যের আলোটা পড়াতে ওটা আরো বেশি চিকচিক করতেছে এরকম ছিল। তো তখন হচ্ছে গিয়ে আমার ফুপি বললো আচ্ছা দাঁড়া দেখি তো এটা কি। তো তখন আমার হচ্ছে গিয়ে যে বাকি ফুপিরা ছিল ওনারা বললো যে হয়তো কোনো একটা কিছু দেখছে নিয়ে আসবে। তো তখন উনি ওখানে যায়, ওখানে যাওয়ার পরে উনি দেখতে পায় যে ওখানে একটা আংটির মতো কিছু একটা, এবং উনি ওইটা হচ্ছে গিয়ে হাত দিয়ে কুড়ায় নিয়ে নিজের হাতে আঙুলে পরে দেখার চেষ্টা করে যে জিনিসটা কি। সো ওনার মনে হলো যে ফার্স্টের দিকে যে জিনিসটা একটু ঢিলা বা লুজ হচ্ছে, বাট হাতে পড়ার পরেই না মানে একদম সারপ্রাইজলি সেটা একদম হাতে পারফেক্টলি ফিট হয়ে যায়। তো ফিট হয়ে যাওয়ার পরে আমার ফুপির মুখে, তো যেহেতু গল্পটা শোনা তো ওনার
0: একটু যুক্ত করছি, ফিট মানে হচ্ছে আঙুলে হয়ে গেছে।
1: হ্যাঁ আঙুলে হয়ে গেছে,
0: ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং।
1: মানে আমার ফুপি যেটা এরকম বলেছে যে জিনিসটা আমি হাতে নিলাম, নেওয়ার পর আমার কাছে আঙুলে পড়লাম, পড়ার পর মনে হলো একটু হালকা লুজ, বাট আমি আঙুল থেকে যখন ঘুরায় দেখতে নিয়েছিলাম তখন আমার কাছে মনে হলো যে না ঠিকঠাক পারফেক্টলি ফিট হয়ে গেছে এন্ড আমার খুবই পছন্দ হয়েছে। তো এরকম করে বললো এবং সন্ধ্যা হয়ে হয়ে আসতেছে। তো তখন হচ্ছে গিয়ে আমার বাকি যে ফুপিরা ছিল ওনারা আমার ফুপিকে ডাকলো যে কি রে তুই দাঁড়াচ্ছিস কেন, তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিব আজান পড়ে যাবে, বাসা যাবি না। তো তখন হচ্ছে গিয়ে আমার ফুপির যে বাকি বন্ধুরা ছিল তো তাদের ভাষ্য মতে এরকম ছিল যে ওনারা দেখতেছিল যে আমার ফুপি হয়তো কারোর সাথে কথা বলতেছে, একটা ছেলে হচ্ছে গিয়ে খুব দেখতে সুন্দর, কালো একটা পাঞ্জাবি পরা, খুব লম্বা করে, এরকম একটা কাউকে দেখলো যে আমার ফুপি দাঁড়ায় দাঁড়ায় ওনার সাথে কথা বলতেছে। তো তারপরে হচ্ছে গিয়ে ওনারা একটু হেঁটে সামনে পর্যন্ত গেল। তো ওনারা হেঁটে যেতে যেতে দেখলো যে ছেলেটা আস্তে করে সাইড দিয়ে গাছের আড়াল হয়ে চলে গেল। তো পরে হচ্ছে গিয়ে অন্য যে ফুপি ছিল ওনারা আমার ফুপিকে ধাক্কা দিল যে কি রে তুই এখানে দাঁড়াইছিস কেন, বাসা যাবি না, সন্ধ্যা হয়ে আসতেছে। তো তখন আমার ফুপি মানে একটা সেন্সে আসলো, অ্যান্ড ওনার সাথে যে এই যে একটা ছেলে আসলো, ছেলেকে দেখলো, কথা বললো, এই ধরনের কোনো কিছু আমার ফুপির হচ্ছে গিয়ে স্টোরিতে পুরা মেমোরিতে ব্ল্যাঙ্ক যে ওনার কোনো কিছু মনে নাই। তো পরে যাই হোক উনি তো আংটি পেয়ে খুব খুশি যে বাবা এত সুন্দর একটা আংটি পেয়েছি, তো উনি ওটা নিয়ে বাসায় চলে আসছে। তো আসার পরে ওটা হচ্ছে গিয়ে সাইডে ওনার যে ছোট ছোট জুয়েলারি গুলো থাকে কানের দুলটুল একটা বক্সের মধ্যে করে রেখে দিছে। তো রেখে দেওয়ার পরে ওই দিন তো সন্ধ্যাবেলা আসলো, আসার পরে রাতে যখন ঘুমাইছে যে ফুপি, তো তখন উনি রাতে এরকম কিছু একটা স্বপ্ন দেখছে যে একটা কালো পাঞ্জাবি পরা ছেলে, ছেলেটা খুব সুদর্শন একটা ছেলে আসছে, এসে রাতে বলল যে তোমার কি আংটিটা পছন্দ হয়েছে। তখন আমার ফুপি বলল যে হ্যাঁ আংটিটা খুব সুন্দর। তো তখন বলল তুমি কি এটা তোমার কাছে রাখতে চাও? তো ছোট মানুষও বলল যে হ্যাঁ আমি এটা আমার কাছে রাখতে চাই। তখন গিয়ে সে বলল যে তুমি কি এটা সারা জীবন তোমার কাছে রাখবা? পরে বলল হ্যাঁ রাখবো। তো এটা হচ্ছে গিয়ে ওনার স্বপ্নে দেখা একটা কথা। তো তারপরে স্বপ্নটা ভেঙে গেল। সো স্বপ্নটা ভাঙার পরে মানে ঘুম ভাঙার পরে দেখলো যে আনুমানিক তখন প্রায় 2:00-3:00 এরকম ছুঁই ছুঁই বাজে, 2:30 সম্ভবত, মোস্ট প্রবাবলি 3:00 মতো করে বেজে গেছে। বাট এখানে ওনার কাছে মনে হলো যে ঘুম ভাঙার পরে খুব সুন্দর একটা স্মেল আসতেছে, স্ট্রং একটা আতরের পারফিউমের স্মেলের মতো, যে হয় না যে আতরের স্মেলগুলো কিন্তু অনেক স্ট্রং হয়, তো এরকমের একটা একটা স্মেল আসতেছে। তো যাই হোক, একে তো মাঝরাত্রে ছোট মানুষ এত কিছু গর্জ করে নাই বা এত কিছু থিঙ্কিং করে নাই যে অ্যাকচুয়ালি এটা কি। তো ওনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ বান্ধবীরা মজা করছে, যে ছেলেদের সাথে কথা বলছি, হয়তো প্রেম টেম করতেছে, টিনেজ বয়সে যেরকমটা হয় আর কি, যে সারাদিন এটা নিয়ে চিন্তা করছি, একটা ছেলে মানুষ, তার উপরে আংটি। তো উনি ওইটা ভেবে জিনিসটা উড়াই দিছে যে না কি না কি হয়েছে, যাই হোক সেটা হচ্ছে গিয়ে আমার কারোর সাথে আর বাসা শেয়ার করে নাই। তো এভাবে আমার ফুপি হচ্ছে স্কুল পার করলো। স্কুল পার করার পরে তো তখন হচ্ছে গিয়ে আমার যে দাদা ছিলেন উনি আস্তে আস্তে যে ব্যবসাটা হচ্ছে গিয়ে ঢাকামুখী করে ফেলছে। তো ঢাকামুখী করে ফেলার পরে তো তখন আর কি ডিসিশন নিল যে আমরা আর গ্রামে থাকবো না, আমরা ঢাকায় শিফট হয়ে যাব। তো তখন হচ্ছে গিয়ে আমার কাকারা, বাবা, তারপরে আমার ফুপি, ওনারা সবাই মিলে চলে আসছে ঢাকাতে। আসার পরে তো এখানে থাকতেছে, তারপরে আর কখনো কোনো কিছু না, কোনো ধরনের কোনো কিছু মনেও হয় নাই, এরকম কোনো স্মেলও আসে নাই। তো আস্তে আস্তে তো ওনার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যখন কলেজে ভর্তি হইল, তখন হয় না যে মেয়ে মানুষ যখন একটু কলেজে যায় দেখতে একটু অন্যরকম সুন্দর লাগে, তো উনি কলেজে যখন পড়ে তখন উনি প্রথম একটা প্রেমের প্রস্তাব পায় একটা ছেলের কাছ থেকে। তো ফুপি যে দেখে ওনার যে বান্ধবীরা বা অন্য অন্য যে সবাই ছিল, তখন দেখতেছে সবাই প্রেম টেম করতেছে। তো আমার ফুপিরও মনে হয় আচ্ছা যা হোক, এতদিন তো প্রেম টেম করি নাই, কারোর সাথে কথা বলি নাই, এখন একটু কথা বলে দেখি যে কিছু হয় নাকি, বা প্রেম ব্যাপারটা কি, মানে ছোট বয়সে ফার্স্ট টাইম যখন আমরা সবাই নিষেধ করে ওই জিনিসটার প্রতি, তো একটা অন্যরকম আগ্রহ থাকে। তো তখন হচ্ছে গিয়ে উনি ওই ছেলেটাকে ইয়েস বলে দিল যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা প্রেম করবো বা কথা বলবো। তো তখন হচ্ছে গিয়ে মানে এখানে এই গল্পটা এই জন্যই বলতেছি, এটা উনি হচ্ছে গিয়ে যখন এই ছেলেটার সাথে কথা বলে, তারা হাঁটে পাশাপাশি, খুব সম্ভবত তাদের একসাথে দুজনে হাত ধরেই হাঁটে। তারপরে উনি তো চলে আসে বাসায়, আসার পরে ওই দিন রাত্রেবেলা উনি যখন ঘুমায় তখন হচ্ছে গিয়ে উনি সেম আবার একটা স্বপ্ন দেখে যে হ্যাঁ তুমি তুমি না আমাকে কথা দিছো, কিন্তু স্বপ্নে কিন্তু ওই যে ছোট বয়সে যে ফার্স্ট যে স্বপ্নটা দেখেছিল গত দুই আড়াই বছর আগে, সেম লোকটাই কিন্তু আসে স্বপ্নে।
0: ও আচ্ছা,
1: সেম লোকটাই আসে, সেম পাঞ্জাবি পরাই থাকে, এবং হচ্ছে গিয়ে আমার ফুপিকে খুব ধমকায় যে হ্যাঁ ও কেন তোমার হাত ধরছে, তুমি কেন প্রেম করতে গেছো, তুমি না আমাকে কথা দিছো, তুমি হচ্ছে গিয়ে থাকবা আমার কথা শুনবা, তাহলে তুমি কেন এখন প্রেম করতেছো, খুব বড় বড় চোখ করে, চোখগুলো খুব মানে একদম রক্তাক্ত লাল। তো এরকম হচ্ছে গিয়ে খুব ধমকায়, তো ধমকানোর পরে ওনার হচ্ছে গিয়ে ঘুম ভেঙে যায়। তখনও এরকম হচ্ছে গিয়ে মধ্যরাত ছিল, একটা দেড়টার মতো টাইম। তো এখন আমার ফুপি হচ্ছে গিয়ে মানে গ্রামে বড় হয়েছে ছোটবেলা থেকে, তো ওনার একটু সাহস ছিল, সবসময় হচ্ছে গিয়ে কি ওই যে দরজা টরজা খোলা রেখেই ঘুমায় যায়। তো গরমের দিন যে একটু দরজা জানালা গুলো খোলা রাখলে বাইরে থেকে বাতাস আসবে, উনি যখন ঘুম ভাঙে ওঠে, ঘুমটা ভেঙে যায় যে স্বপ্নটা দেখার পরে যে এরকম একজন কেউ এসে ধমকাচ্ছে, উনি শুনতে পায় যে ঢাকা শহরের জানালা গুলো কিরকম হয় যে থাই গ্লাস দিয়ে কাঁচের একটা গ্লাস দিয়ে লাগানো থাকে। তো উনি দেখে শুনতে পায় যে দরজাটার মধ্যে কেউ হাত দিয়ে জোরে জোরে বাড়ি মারতেছে। তো এটা তো খুব যে এত রাত্রেবেলা, রাত বেজে গেছে প্রায় দুইটা, এত রাত্রেবেলা দরজার মধ্যে কে বাড়ি মারতেছে হাত দিয়ে এরকম, এবং আমার ফুপির নাম ধরে ধরে ডাকতেছে। তো উনি হচ্ছে গিয়ে দরজাটা জানালাটা খুলে খুলে দেখে যে কোথাও কেউ নাই, লাইট জ্বালানোর পরে কোথাও কেউ নাই, এবং তখনও উনি হচ্ছে গিয়ে ওই যে আতরের একটা স্মেল ছিল ওই স্মেলটা আবারও পায়। তো যাই হোক, তখনও হচ্ছে গিয়ে উনি আর বিষয়টাকে এত বেশি গ্রহণ করে না, নর্মালাইজই রাখে যে ঠিক আছে রাতে একটা স্বপ্ন দেখছি কালকে দেখবো না।
0: বাট উনি কি আসলে তখনও বুঝতে পারেনি যে এই যে স্মেলটা তীব্র একটা গন্ধ, এটা আসলে কোনো ঝামেলার কারণে বা কোনো ঘটনা হচ্ছে?
1: বুঝতে পারেন ব্যাপারটা বললে একেবারে ওরকম হবে না, তো গ্রামের মানুষ তো ছোটবেলা থেকে গ্রামে বড় হইছে, যে হলে হইছে, বাট বিষয়টা তো গ্রহণ করে নাই যে আমার সাথে এটা দিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রবলেম হইতে পারে, বা আমার জীবনে এই ঘটনায় অনেক বড় একটা স্টোরি হয়ে যেতে পারে বা অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে। তো এই বিষয়টার অত বেশি গ্রহণ করে নাই যে ঠিক আছে এটা হয়তো মনের ভুল বা এটা হয়তো পারে হচ্ছে, বা আমি মানে ব্যাপারটা যে আমার ফুপি একা জিনিসটা যে ফিল করতেছে এটা হচ্ছে কি উনি ফিল করে নাই, উনি ভাবছে যে আমিও পাচ্ছি হয়তো বাসার সবাইও পাচ্ছে এরকমটা আর কি, উনি ফিল করতো বা এরকমটা ভাবছে যে আর কি হয়তো এরকম কিছু একটা হচ্ছে। তো যাই হোক, ওই দিন তো রাত পার হয়ে গেল, তারপরে হচ্ছে গিয়ে ঘুমায় গেল, আর হচ্ছে গিয়ে কখনো এই ধরনের এই জিনিসগুলো উনি হচ্ছে গিয়ে ফিল করেন। এরপরে দেখা গেছে যে রিলেশনশিপের যে ব্যাপারটা ছিল ওনার ওই যে একটা ছেলের সাথে, তো যেটা হয়েছে ওনাদের রিলেশনশিপে না মানে হয় না যে টিনেজ বয়সে কিন্তু খুব ডিপ থাকে, ওরকম কেন কিছু হয় নাই, বাট আস্তে আস্তে দেখা যেত যে আমার ফুপিরই ভালো লাগতেছে না, ছেলের সাথে কথায় কথায় ঝগড়া লেগে যাইতো, বা একটা কিছু আমার ফুপি বললে সে হয়তো উল্টাটা কিছু বললো বা কিছু একটা, সো এক দুই মাসের মাথায় গিয়ে আমার ফুপি হচ্ছে গিয়ে বললো যে না ওর সাথে আমার হচ্ছে না, তাইলে হবে না রিলেশনশিপ, বাদ দেই, ব্রেকআপ করে ফেলি বা কিছু একটা, আমি পড়াশোনা করি। সো ওই জায়গা থেকে ওই বিষয়টা নিয়ে আমার ফুপি আর অত বেশি সিরিয়াস কোনো কিছু চিন্তা করে নাই। এখন হয় না যে আপনার সাথে যখন আমার ঝগড়া লাগে বা কথা মিল হয় না, স্বাভাবিক আপনার প্রতি অ্যাট্রাকশনও তো কমে যাবে, সো ওই জায়গাটা থেকে আর এটা নিয়ে এত বেশি সিরিয়াসও কিছু হয় না। তারপরে কলেজ পার করলো, এরপর আর কখনো কোনো কিছু না, একদম খুব সুন্দর। সো আমার দাদার যে বিষয়টা ছিল যে এটা তো বললামই শুরুতে যে অনেক বছর আগের একটা গল্প,
0: এটা তো বরিশালের ঘটনা বেবি বা
1: হ্যাঁ বরিশাল থেকেই এটা হচ্ছে গিয়ে আসলো, তারপরে তো ঢাকা বললামই। এরপরে হচ্ছে গিয়ে দাদার যেটা চিন্তা ছিল যে আমাদের হচ্ছে গিয়ে তো ওনারা হচ্ছে দুই ভাই, মানে আমার বাবার আমার কাকা আর আমার ফুপি, সো দুই ভাইয়ের এক বোন খুব আদরের। তো আমার দাদার যেটা ব্যাপার ছিল যে ওকে ইন্টার পরীক্ষার পরে বিয়ে করাই দিব বা বিয়ে দিয়ে দিব, ছেলে খুঁজতেছিল যে ইন্টার পরীক্ষা যেহেতু হয়ে গেছে এখন মেয়ে মানুষ কলেজে ইউনিভার্সিটিতে যাচ্ছে, ঠিক আছে ভালো ছেলে পেলে বিয়ে হয়ে যাবে, তো এরকম খুঁজতেছিল। বাট হয় না যে ম্যাচ করে না, যে দেখা গেল তাদের পছন্দ হইলেও, মানে আমার ফুপি কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দরী ছিল, যে অপছন্দ করার মতো কোনো কিছু নাই, কিন্তু কোনো একটা কারণে দেখা গেল কথাবার্তায় বনিবানা হচ্ছে না বা বাড়িঘর দেখে পছন্দ হচ্ছে না, বা কথা হইলেও যে না ঠিক আছে আগামী 15-20 দিন পরে বিয়ের একটা ডেট আমরা ফিক্সড করব, হুট করে দেখা গেছে ছেলে পক্ষ থেকে মানা করে দিছে যে না আমরা এখন এখানে চাচ্ছি না, আমরা পরবর্তীতে বা কিছু একটা বলে তারা হচ্ছে গিয়ে না করে দিল। এখন এখানে তো আর আমার ফুপিও বিষয়টা সিরিয়াসলি নেয় নাই, বাট উনি হচ্ছে পড়াশোনা করতে চায়, উনি চিন্তা করছে ঠিক আছে না হইলেই তো ভালো, আমি পড়াশোনা করতাম, এরকম করে উনি অনার্স কমপ্লিট করে ফেললো। তো এই সেই করে করে প্রায় ওনার অনার্স থাকা অবস্থায় 15-20টা বিয়ে ভেঙে গেছে। আমার ফুপিও পড়াশোনা করতেছিল, তো এই 4 বছরে আমার ফুপির কোনো কিছু ফিল হয় নাই, কোনো কিছু অনুভব হয় নাই, বা ওই স্বপ্ন টপ্ন কোনো কিছু দেখে নাই সে, বা কোনো একটা স্ট্রং যে স্মেল এর কথা বলতেছি আমি বারবার, সেরকমও কোনো কিছু ফিল করে নাই। তো এভাবে করতে করতে ওনার হচ্ছে ইউনিভার্সিটি লাইফ এখন যেটা হয়েছে, তো ইউনিভার্সিটি লাইফ পার করে ফেললে তো একটা মেয়ে যথেষ্ট বয়স হয়ে যায় তার, এখন তো বিষয়টা বিয়ে দিতে হবে, আমার দাদার মাথার মধ্যে একটা চিন্তা যে বিয়ে করাইতে হবে। তো যেটা হোক আমার ফুপি তখন বললো যে আচ্ছা ঠিক আছে বিয়ে হলে হবে, সমস্যা নাই, এখন বাসায় বসে থেকে কি করবো, তাহলে আমি মাস্টার্সে ভর্তি হয়ে যাই, পড়াশোনাটা করতে থাকি তারপরে যেটা হবে। তো এই সেই করতে করতে যখন হচ্ছে গিয়ে মোটামুটি আমার ফুপির বয়স 25-26 বাইর পার করে ফেলছে, বা একটু বেশিও হতে পারে আমার এক্স্যাক্টলি মনে নাই, তো তখন হচ্ছে গিয়ে আমার দাদার একটা বিয়ে ঠিক করে ফেলছে, যে ছেলেও খুব ভালো ঢাকা শহরেই থাকে, কিন্তু হচ্ছে গিয়ে দাদা হচ্ছে গিয়ে চিন্তা করলো যে এতবার বিয়ে ভেঙে গেছে মানুষজনকে জানাইছি, এবার তাহলে হচ্ছে গিয়ে আমরা কাবিন করে ফেলি আগে, তারপরে 1-2 মাস বাদে বা কাবিনটা হয়ে যাওয়ার পরে ঘটা করে অনুষ্ঠান করব বা সবাইকে জানাবো। তো তখন হচ্ছে গিয়ে ছেলেপক্ষকেও ওইভাবে বলা হইলো, তো ছেলেপক্ষরাও চাচ্ছিল যে হ্যাঁ একটা বিয়ের অনুষ্ঠানে তো অনেক খরচের একটা বিষয় থাকে, সো আমরাও একটু 1-2 মাস টাইম চাই। তখন হচ্ছে গিয়ে ব্যাপারটা হয় এরকম যে শুক্রবার দিন ওনারা আসে, এসে দেখে মেয়ে পছন্দ করে এবং সাথে সাথে আমার ফুপিকে একটা আংটি পরায় যায়, এবং ওনাদের কাবিনের যে ডেটটা সেটা হচ্ছে সোমবারে ধার্য করা হয় যে সোমবার দিন কাবিন হবে, তো 3 দিনের মধ্যে হয়ে যাবে সবকিছু, আর হচ্ছে গিয়ে আমরা বিয়ের অনুষ্ঠান বা মেয়েকে যে তুলে নিয়ে আমাদের বাড়িতে যাব সেটা আমরা 1-2 মাস পরে করবো, আবার বসে একটা ডেট ফিক্সড করে। তো এই যে ঘটনাটা মূলত শুরু হয় এই শুক্রবার থেকেই, তো শুক্রবার দিন তো খুব সুন্দরভাবে সবাই আসে, দেখাশোনা হয়, খাওয়া দাওয়া হয়, আংটি পরায় চলে যায়। তো রাতে যখন ফুপি ঘুমায় তখন হচ্ছে গিয়ে উনি আবারও সেম স্বপ্ন দেখে, এবং দেখে যে খুব বিচ্ছিরি ভয়ঙ্কর কেউ একজন, মানে ওই সেম লোকটাই আসে, কালো পাঞ্জাবি পরা, সে খুব শাসাচ্ছে, মানে চোখগুলো খুব বড় বড় করে রক্তাক্ত একটা চোখ দিয়ে খুব শাসাচ্ছে, হ্যাঁ তোকে না নিষেধ করছিলাম বিয়ে করবি না, তুই না আমাকে কথা দিছিস তুই থাকবি আমার সাথে, তো এখন হচ্ছে তুই কেন বিয়ে করবি, আমি কিন্তু সবাইকে মেরে ফেলবো, আমি কিন্তু হচ্ছে কাউকে বাঁচায় রাখবো, তোর এত বড় সাহস তুই হচ্ছে গিয়ে বিয়ে করবি, এটা আমার ফুপি স্বপ্ন দেখতেছে। তখনও প্রায় হচ্ছে দুইটা আড়াইটা বাজে মধ্যরাত, তো এইটা দেখার পরে মানে আমার ফুপি হচ্ছে খুব ভয় পায়, এবং ভয় পাওয়ার পরে উনি ওঠে, ওঠার পরে খুব চিৎকার করে, চিৎকার করে আর কি ঘুমটা ভেঙে যায়। তো আমার যে দাদি ছিল পাশের রুম থেকে ও চিৎকারের শব্দে আমার দাদিও যায় যে কি ব্যাপার কি হলো আজকে সারাদিন এত ভালো গেল, তো ওনাদের একটু ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে যায় ওই দিন রাতে। তো দাদি যখন ফুপির রুমে যায় তখন ফুপি এই ফার্স্ট টাইম আমার দাদির সাথে ব্যাপারটা শেয়ার করে যে আমি এরকম এরকম একটা স্বপ্ন দেখছি, তো তখন হচ্ছে গিয়ে দাদি আয়াতুল কুরসি পড়ে বা আরো অন্যান্য দোয়া টোয়া গুলো পড়ে, পরে আমার ফুপিকে ফু দেয়, পানিতে ফু দিয়ে খাওয়ায়। এবং এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা আমি একটু মিস করে গেছি, ফুপির যখন ঘুম ভাঙে উনি স্পষ্ট শুনতে পায় যে কেউ একজন ওনার কানের কাছে এসে ওনার নাম ধরে ডাকতেছে, ইভেন আগের বারের মতোই সেম জানালা হচ্ছে গিয়ে এরকম কেউ হচ্ছে জোরে জোরে বাড়ি মারতেছে, দরজায় কেউ জোরে জোরে বাড়ি মারতেছে এরকম শুনতেছে। তো ওই দিন হচ্ছে গিয়ে দাদি যখন ফুপির রুমে আসে, আসার পরে যখন সবকিছু ডিটেলস শোনে এবং খুব সুন্দরভাবে একটু পানি টানি পড়া দিয়ে খাওয়ায় টাওয়ায় রেখে যায়, এখন ফুপি তো এত বড় মানুষ, ওনার সাথে তো আর দাদি ঘুমাবে না যে না ঠিক আছে ভয় পাইস না আমরা আসি পাশের রুমে, কোনো অসুবিধা হলে আমাদেরকে ডাকিস, তো এসেই বলে চলে যায়। তো ফুপি হচ্ছে গিয়ে তখন আর কি একটা চিন্তায় পড়ে যায় যে এত বছর হয়ে গেছে বিয়ে হচ্ছে না, তাহলে কি আমার মধ্যে কোনো সমস্যা আছে বা বিষয়টা কি, তো আবার এরকম কিছু একটা শুনতেছে একটা ভয়ের। তো ইভেন আমার দাদি যাওয়ার পরেও উনি হচ্ছে গিয়ে দেখে যে কেউ একজন ওনাকে ডাকতেছে এবং সেইম ভাবে দরজা জানালায় বাড়ি দিচ্ছে যখন আবার সেকেন্ড টাইম ঘুমাতে যায় লাইট বন্ধ করে, তো উনি হচ্ছে গিয়ে আবার জানালা খুলে দেখে কোথাও কেউ নেই, আবার হচ্ছে দরজা খুলে দেখে কোথাও কেউ নাই, এরকম করতে করতে প্রায় ঘুম তো আর আসে না, একটা সময় পরে গিয়ে উনি লাইট টাইট অন করে বসে থাকে, বসে থাকতে থাকতে প্রায় ফজর হয়ে যায়, তো ফজর হওয়ার পরে তো নর্মাল সব কিছু আবার স্বাভাবিক। তো এটা হচ্ছে গিয়ে গেল শুক্রবারের গল্প কাহিনীটা,
0: যেদিন হচ্ছে আংটি পরানো হলো,
1: হ্যাঁ যেদিন আংটিটা পরানো হলো এই দিন থেকেই মূলত ঘটনাটা শুরু হয় বা জিনিসটা এত বেশি ছড়ায় যায়। তো রবিবার সরি শুক্রবার তো গেল, শনিবার, তো শনিবার দিন হচ্ছে গিয়ে রাতের বেলা আবারও আবার যখন হচ্ছে গিয়ে ঘুমায় যায় তো ফুপি তখনও হচ্ছে গিয়ে এরকম উনি হচ্ছে গিয়ে ঘুমায়, তো ঘুমানোর পরে হয় না যে ঘুম এখনো আসে না, জাস্ট চোখটা লেগে আসছে, তো তখনও দেখে যে উনি কেউ একজন এরকম দরজার মধ্যে বাড়ি মারতেছে, বাট তখন আমার ফুপি এটা ওনার স্পষ্ট মনে আছে ওনার ঘুম নাই, সাথে সাথে উনি চোখ খুলে ফেলে, তো চোখ খুলে ফেলার পরে ওই দিন উনি ফার্স্ট টাইম কিছু একটা দেখে যে একদম মানুষের মতোই কেউ একজন খুবই সুন্দর কালো পাঞ্জাবি পরা একটা লোক, একটা ছেলে মধ্যবয়স্ক, মানে নরমালি যেরকম হয় আর কি ওই রকম একটা ছেলে, সে আমার ফুপিকে খুব শাসাচ্ছে যে তোর এত বড় সাহস, তোকে নিষেধ করছি তারপরেও তুই বিয়ে করতেছিস, আমি তোরে মেরে ফেলবো, হয় তোরে মেরে ফেলবো নয়তো তোরে আমার সাথে করে নিয়ে যাবো আর সবাইকে আমি মেরে ফেলবো, তুই আমাকে কথা দিছিস তুই আমার সাথে থাকবি, তুই ই হয়েছে তোর আংটি পছন্দ হয়েছে তুই রাখবি, এরকম হচ্ছে গিয়ে আমার ফুপিকে খুব আর কি শাসায়। তো শাসানোর পরে যেটা হয় ওই দিন তো হচ্ছে গিয়ে আমার যে ঘটনাটা হয় যে শনিবার দিনও সেম একটা স্বপ্ন দেখে, তার পরবর্তীতে বিয়েটা তো হচ্ছে গিয়ে রবিবার দিন খুব স্বাভাবিক থাকে, রবিবার দিন কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, সরি রবিবার দিনই বেসিক্যালি প্রবলেমটা হয়, মিস করছি, শনিবার দিন এরকম হয়। তো পরের দিন সকালবেলা যেই ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেটা হচ্ছে গিয়ে ফুপিকে ফোন দেয় কথা বলার জন্য যে কি অবস্থা না অবস্থা, এবং হচ্ছে গিয়ে যে বিয়েতে কি ধরনের ড্রেস পরবা বা কি নিতে চাও বলো আমরা কিনে টিনে দিব,
0: মানে বিয়ের শপিং বলতে যেটা বুঝায়,
1: যেটা বুঝায় যে কাবিন হওয়া মানেই তো একটা ছেলে পক্ষ থেকে একটা কিছু আসবে, তো ওইভাবে ফোন টোন দিয়ে জিজ্ঞেস করে, তো কথা বলে, তো কথা বলার মোটামুটি অনেকক্ষণ কথা বলে, কথা বলার পরে যখন ফুপি ফোনটা রেখে দেয় তার ঠিক এক দেড় ঘন্টা মনে হয় পার হয়েছে, এরপরেই আমার দাদার কাছে ফোন আসে ওই ছেলে পক্ষ থেকে যে ওই যে হাজবেন্ড হওয়ার কথা ছিল
0: ছেলেটা
1: বিয়ে যার সাথে হওয়ার কথা ছিল সে বাইক অ্যাক্সিডেন্ট করছে এবং হসপিটাল নিতে নিতে সে মারা গেছে। সো এটা মানে যখন হচ্ছে গিয়ে আমার ফুপিও শুনতে পায়, সো তখন মানে ফুপির ব্যাপারটা হচ্ছে যে এতটা মানে উনি বাকরুদ্ধ হয়ে যায় যে এটা কি হচ্ছে আমার জীবনের সাথে। তো ওই দিন হচ্ছে গিয়ে হসপিটালে আর আমার হচ্ছে ফুপিকে নেওয়া হয় না, আমার হচ্ছে দাদা দাদি বা আমার চাচা ছিল বাবা ছিল ওনারা যায়, যাওয়ার পরে দেখে যে আসলে মারা গেছে, তো এখন এখানে কি বলবো, ওনাদের তো শোক পালন করা ছাড়া বা কোনো কিছু করার নাই। আর ফুপি তো বাসায় থাকে, বাসায় থাকার পরে উনি চিন্তা করে, তো চিন্তা করতে করতে গিয়ে যেটা হয় ওই দিন থাকে না যে আমরা যখন আমাদের লাইফে খুব খারাপ কিছু ঘটে আমরা আমাদের খুব কাছের কোনো মানুষকে ফোন দিই তো শেয়ার করি, তো ওই আমার ফুপির ব্যাপারটা ছিল এরকম। ওই দিনই হুট করে না জানি হয়তো এটা আল্লাহর কোনো একটা ছোটখাটো হলো একটা ক্লু ছিল হয়তো এরকম কিছু একটা, ওই দিনই আমার ফুপিকে তার যে বান্ধবীরা ছিল স্কুলে যে পড়তো, তো এটা তো একেবারের উপরে ছিল তো যোগাযোগ ছিল সবসময়, তো ওখানের একটা বান্ধবী সে আমার ফুপিকে ফোন দেয় যে ফুপি ফোন দেওয়ার পরে আর কি কথাবার্তা বলে যে কি অবস্থা তোর লাইফে, কি করতেছিস না করতেছিস, তো এরকম বিয়ে হওয়ার পরে বিয়েটা ভেঙে গেল, তারপর এখন হাজবেন্ডও যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল ছেলেটা মারা গেল, তো এগুলো শেয়ার করতেছিল। তো তখন হচ্ছে গিয়ে ওনারা কথা বলতেছিল অনেক লং টাইম, আমার ফুপিকে বুঝাচ্ছিল যে ঠিক আছে কান্নাকাটি করিস না একটা কিছু হবে, তখন কথায় কথায় পুরনো অনেক কথা উঠে, তখন হচ্ছে গিয়ে যে অন্য আরেকটা যে ফুপি ছিল আমার ফুপির বান্ধবী সম্পর্কে সে আর কি বলে যে আচ্ছা তুই যে এরকম ওই বাড়িতে একটা আংটি কুড়ায় পাইছিলি, তখন যে তোকে দেখছিলাম একটা ছেলের সাথে কথা বলছিলি, ওই ছেলেটার কি খবর রে, ওই ছেলেটা কি তুই কখনো দেখছিলি, বা ওই ছেলেটার সাথে তোর কিসের সম্পর্ক ছিল, তো এরকম কথায় কথায় তোলে। তো তোলার পরে তখন হচ্ছে গিয়ে ফুপি জিজ্ঞেস করে আচ্ছা তুই কি দেখছিলি আমাকে বলতো, যে আমার তো কিছু মনে পড়ে না, আমার তো মনে হয় যে আমি একটা আংটি দেখছি, আংটিটা আমার কাছে মনে হলো যে আংটিটা খুব টানতেছে আমাকে বা জ্বলতেছে, খুব একটা আলো পড়ছে, আমি গিয়ে আংটিটা হাতে নিয়েছি, বাট আমি ওইখানে কোন ছেলের সাথে কথা বলছি এরকম তো কিছু আমার মনে পড়ে না। তো তখন হচ্ছে গিয়ে ওই আংটিটা বিস্তারিত বলে যে আচ্ছা তাইলে এরকম এরকম ঘটনা হয়েছে, আমরা তো দূর থেকে দেখছি, তুই একটা ছেলের সাথে দাঁড়া দাঁড়া কথা বলতেছিস, আমরা তো ভাবছি হয়তো ওই ছেলের সাথে তোর কোনো সম্পর্ক আছে বা তোকে পছন্দ করে কিছু একটা, এই জন্য আমরা দূর থেকে দেখছি, আমরা কাছে যাইতে যাইতে তো ছেলেটা চলে গেছে, তা আমরা নর্মালি ভাবছি হয়তো ও লজ্জা পেয়ে চলে গেছে আমাদের সামনে, এই জন্য আর আমরা কিছু বলি না। আর ওই দিন তো সন্ধ্যা সন্ধ্যা একটা ব্যাপার ছিল যে আজান পড়ে যাবে, তাড়াতাড়ি বাসায় আসতে হবে, তো ওই দিন তো তোরে ওইভাবে জিজ্ঞাসাও করা হয় নাই, বলাও হয় নাই, আর তারপর তো জীবনের তালে সবকিছু চেঞ্জ হয়ে গেল, আর কখনো কথাই হয় নাই এই বিষয় নিয়ে। তো এটা যখন হচ্ছে গিয়ে আমার ফুপিকে বলে, তখন হচ্ছে গিয়ে আমার ফুপি একে দুয়ে তিনে হচ্ছে গিয়ে সবকিছু মিলানোর চেষ্টা করে যে আচ্ছা তাহলে আমি একটু পিছন থেকে আমার সাথে যে জিনিসগুলো ঘটতেছে তাহলে হয়তো আমার মধ্যেই কোনো সমস্যা আছে। এটা থিংকিং করার পরে উনি হচ্ছে গিয়ে চিন্তা করে যে আসলে ব্যাপারটা কি, ওরাও বলতেছে কালো পাঞ্জাবি পরে একটা ছিল, আমিও স্বপ্নে দেখতেছি সেম, তাহলে হয়তো প্রবলেমটা হচ্ছে ওই আংটিতে, এবং উনি তো স্বপ্নে এত খুনে মোটামুটি একটা প্রপার সবকিছু পেয়েই গেছে, এবং লাস্টের দিন কিন্তু উনি যেটা বলতেছে যে আমি ওই দিন তো ঘুম না, আমি তো জাগাই, বলতে গেলে আমার চোখটা লেগে আসছে বাট আমি চোখ তো খুলে ফেলছি, তারপরে তো আমি দেখলাম। তো উনি ওই দিন ডিসিশন নেয় যে ওকে আংটিটা আমি ফেলে দিব। রাতের বেলা উনি আংটিটা ওনার বক্স থেকে নেয়, নিয়ে জানালা থেকে একদম দূরে হাত থেকে যতটুকুন দূরে হচ্ছে ছুঁড়ে ফেলানো যায়, যে রাস্তার যেখানে ইচ্ছা সেখানে চলে যায়, তো উনি একদম জানালা থেকে জোরে করে আংটিটা ছুঁড়ে ফেলে দেয়। তো ফেলে দেওয়ার পরে উনি তো ভাবে যে ওকে আংটিটা ফেলে দিছি, আমার লাইফে আর কোনো ঝামেলা হবে না, আমার লাইফে আর কোনো ধরনের কোনো কিছু হবে না, সব ঝামেলা শেষ। তো যাই হোক, রাতে তো এটা ছুঁড়ে ফেলে দেওয়ার পরে ঘুমায় যায়, তো ওই দিন রাতে আর এই ধরনের কোনো স্বপ্ন টপ্ন বা কোনো কিছু ফিল করে না। পরের দিন সকালবেলা আবার হচ্ছে গিয়ে যখন রেডি হইতে যায় কোথাও যাওয়ার জন্য, তখন দেখে যে ওই আংটি যেই বক্সেরটা সেই বক্সে।
0: ও আচ্ছা,
1: তো এটা খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল এবং খুবই ভয়ঙ্কর একটা বিষয় ছিল যার সাথে ঘটে সে বিষয়গুলো রিয়ালাইজ করতে পারে। তারপরে যেটা হয়, ওই দিন সর্বপ্রথম হচ্ছে আমার ফুপি আমার দাদিকে বা দাদাকে ডাকে, ডেকে সমস্ত ঘটনার ডিটেলস বলে যে আমার সাথে এই এই ব্যাপারগুলো ঘটতেছে, আমি গতকালকে আংটিটা ফেলে দিছিলাম বাট আংটিটা তো এখন বাসায় চলে আসছে, কিভাবে আসছে আমি জানি না। তখন হচ্ছে গিয়ে আমার যে দাদা ছিলেন উনি হচ্ছে গিয়ে বিষয়টা সিরিয়াসলি নেয়, এর মাঝখানে উনি তো এই বিষয় নিয়ে কোনো কিছু জানেই না, একদিন মাঝখানে শুনছে যে আমার ফুপি একটু ভয় পাইছে। তো এটা হচ্ছে গিয়ে গেল। তো তারপরের দিন যেটা হয় যে আমাদের গ্রাম থেকে আমাদের আর একটা দাদা দুঃসম্পর্কের, সে হচ্ছে গিয়ে ঢাকায় কোনো একটা কাজের উদ্দেশ্যে আসে, তো আমার দাদার সাথে ফোন দেয়, যোগাযোগ করে যে ভাই আমি তো ঢাকায় আসছি, আপনার সাথে একটু দেখা করে যাইতাম। তো দাদা নর্মাল বলে হ্যাঁ তাহলে আসো বাসে, আসো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাও তুমি। তো উনি আসে, আসার পরে হচ্ছে গিয়ে উনি আবার একটু ছিল যে এই জিনিসগুলো উনি একটু ফিল করতে পারতো বা বুঝতে পারতো, একটু মানে কবিরাজ টাইপের না বাট আবার এরকমটাই
0: অনেক কিছু ধারণা রাখে
1: বা অনেক কিছু বোঝে বা একটা খারাপ কোনো কিছু থাকলে মানুষজন ফিল করতে পারে ওই টাইপের। তো উনি আর কি বাসায় যায়, তো যাওয়ার পরে উনি যখন বাড়িতে ঢুকে তখনই হয়তো উনি কোনো কিছু ফিল করতে পারে। সো ফার্স্টে হচ্ছে গিয়ে আমার দাদিকে গিয়ে বলে যে ভাবি আমি একটা কথা বলি, আপনাদের বাড়িতে কি কোনো সমস্যা, আপনারা কি কোনো কিছু ফিল করতেছেন বা কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে? তখন দাদি বলে আমরা তো আসলে কেউ কিছু বলি নাই, এরকম এরকম আমার ফুপির নাম ধরে বলে যে ওর জন্য তো বিয়ে ঠিক করছিলাম কিন্তু ছেলেটা তো গতকালকে মারা গেছে এরকম বাইক অ্যাক্সিডেন্ট করে। তো তখন হচ্ছে গিয়ে ওই দাদা বলতেছে যে না এরকম কোনো কিছু না, আপনার কোনো ধরনের যে উপরি জাতীয় যে সমস্যাগুলো হয় যে আপনারা কোনো কিছু দেখেন কি না। তখন হচ্ছে গিয়ে আমার দাদি বলে যে ওরকম তো কোনো কিছু আমাদের সাথে কোনো খারাপ কিছু ঘটতেছে না, বাট আমার ফুপির কথা বলে যে ও এরকম ওই দিন রাত্রেবেলা স্বপ্নে কি একটা না দেখছে, দেখে তো খুব চিৎকার করে উঠছে, আমরা গিয়ে আর ওর আয়াতুল কুরসি টুরসি পড়ে ফুটো দিয়ে ঘুম পাড়ায় দিয়ে আসছি, এছাড়া তো কোনো সমস্যা আমাদের চোখে তেমন একটা পড়ে নাই। এটা হচ্ছে গিয়ে আমার ওই দাদাকে হচ্ছে গিয়ে বলে। তো বলার পরে তো উনি বলে যে আচ্ছা ঠিক আছে, তো যারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো বুঝে ওনাদের হয়তো কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন থাকে, তো ওনারা বলে আচ্ছা আমি তো দেখলাম অনেক কিছুই, আমার কাছে মনে হয়েছে কিন্তু কি সমস্যা আছে ওইটা আমি এখনো বলতে পারতেছি না, আমি আবার কালকে আসবো, আপনাদের এখানে কোনো সমস্যা আছে আমি কালকে দেখি একজন কবিরাজ বা হুজুর বড় হুজুর ওনার নাম বলে ওনাকে নিয়ে আসতেছি আমি, আপনি হচ্ছে গিয়ে এইভাবে এভাবে থাকেন। তো এটা হচ্ছে গিয়ে বলে যায়। তো তখন হচ্ছে গিয়ে আমার যে দাদা থাকে তো ওনাকে আর কি বলে যে এরকম এরকম। তো পরের দিন যখন উনি হচ্ছে গিয়ে নতুন আর একজন কবিরাজ নিয়ে আসে, তো নতুন কবিরাজকে নিয়ে আসার পরে ওই কবিরাজ আসে, আসার পরে হচ্ছে গিয়ে সবকিছু দেখে, দেখার পরে হচ্ছে গিয়ে ওনাদেরকে বলা হয় নাই যে বিষয়টা হচ্ছে যে এরকম একটা আংটি কুড়ায় পাইছে,
0: কবিরাজ বা সেই ব্যক্তিকে বলা হয়নি,
1: এটা বলা হয় নাই, কারণ হয় না যে কবিরাজদের মধ্যেও তো অনেক ভণ্ড থাকে, যে ঠিক আছে উনি বলতেছে, উনি যেটা বলতেছে দেখি আগে আমার সাথে ম্যাচ করে নাকি তারপরে বলতেছি, এরকমের একটা ব্যাপার ছিল। তো উনি আসে, আসার পরে তো হচ্ছে গিয়ে বাড়ি টাড়ি ঘুরে দেখে, দেখার পরে একটা সময় আমার ফুপির রুমে যায়। তো রুমে যাওয়ার পরে উনি বুঝতে পারে যে আসলে প্রবলেমটা এই রুম থেকেই হচ্ছে। তো উনি হচ্ছে গিয়ে বলে যে এখানে খুব খারাপ রকমের কিছু একটা হইতেছে এবং যেটা হইতেছে সে হচ্ছে গিয়ে পুরো বাড়িটাকে তার আয়ত্তে নিয়ে রাখছে। এটা আমি কতটুকুন পারবো জানি না, তবে আমি চেষ্টা করে দেখতেছি। তো এরকম করে বলে। তো তখন হচ্ছে গিয়ে আমার যে দাদা থাকে উনি বিষয়টা সিরিয়াসলি নেয় যে না আসলেই তো তাহলে প্রবলেম। ইভেন এরপর থেকে যেটা হয়, ওই যে স্বপ্নটা বা ওই যে লোকটা আমার ফুপি তারপর থেকে না প্রায় প্রায় সময় হচ্ছে গিয়ে মানে ফিল করে যে ওই গন্ধটা, ওই আতরের স্মেলটা, বা হচ্ছে গিয়ে ইভেন আমার ফুপির সাথে সাথে সেম ভাবে আমার যে দাদি ছিলেন ওনারাও হচ্ছে গিয়ে এই স্মেলটা পাইতে শুরু করে।
0: আচ্ছা আচ্ছা।
1: সো আমার দাদাও পাইতে শুরু করে। তখন হচ্ছে গিয়ে একদিন দাদা বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওই আংটিটা তো ফেলে দিছিলা, আমাকে দাও, আমি গিয়ে ফেলে আসি। আমার দাদা কি করে আংটিটা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে একটা মাজারের মধ্যে একটা ছোট পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে রেখে আসে। যে এটা মনে করে যে পুকুরের মধ্যে রাখলে হয় না, যে মাজারের মধ্যে থেকে তো ওটা চলে আসতে পারবে না, ওখানে তো একটা পবিত্র কোনো কিছু দিয়ে আটকানো থাকে বা বাউন্ডারিজ থাকে, ওই বাউন্ডারিজ এর ভিতর থেকে কিভাবে যদি খারাপ কোনো কিছু থেকেও থাকে ওখান থেকে নিয়ে আসতে পারবে না, কারণ প্রবলেমটা তো হচ্ছে আংটিটাকে দিয়ে। এটা ততক্ষণে মোটামুটি ফাইন্ড আউট করে ফেলতে পারে। সো তখন উনি গিয়ে ওখানে ফেলে রেখে আসে। তো আসার পরে আমার দাদার বাসায় আসতে দেরি হয় না, বাট আংটি চলে আসে বাসায়।
0: ও আচ্ছা।
1: এসে দেখে যেখানে সেটা ছিল সেটা ওখানেই আছে। আমার দাদা
0: রহস্যজনক একটা ব্যাপার,
1: খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার যে আমার দাদা এখনো বাসায় এসে পৌঁছায় না অথচ আংটি এখানে চলে আসছে। এটা আরো বেশি ভয়ঙ্কর ছিল। তো তারপরে ওই হুজুর আসে, আসার পরে ওনাদের যে ফর্মালিটিস গুলো থাকে বা ওনারা যে ওয়েতে জিনিসগুলো চিকিৎসা করে, তো এরকম করে হচ্ছে গিয়ে চিকিৎসা শুরু করে। তো শুরু করার পরে হচ্ছে গিয়ে আমার ফুপির শরীরের মধ্যে ওই জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করে যে তুমি কেন হচ্ছে ডিস্টার্ব করতেছো, তুমি কেন এরকম করতেছো। তখন যেটা হয় যে ওনাদের মাঝখানে অনেক ধরনের অনেক তর্ক বিতর্ক হয়, উনি আনতে পারেন, অনেক চেষ্টার পরে প্রায় তিন চারবার করে চেষ্টা করে, এরকম তিন চার দিন করে আসে। তো এরকম করে করে হচ্ছে গিয়ে হয়। তারপরে যেটা হইছে, তো মাঝখানে যেটা হয়, ওই যে কবিরাজকে যে নিয়ে আসছে, কবিরাজের যে আমাদের আরেকটা দাদা হচ্ছে গিয়া বলছিল যে অন্য নতুন কবিরাজের যে খোঁজ নিয়ে আসছিল, তো উনি এই কবিরাজের ঠিকানাটা দেওয়ার আগে উনিও হঠাৎ করে একদিন সুস্থ মানুষ এখান থেকে যাওয়ার পরে উনিও হচ্ছে গিয়ে রাত্রেবেলা পানি খাইতে উঠছে, পানি খাইতে উঠে ওয়াশরুমে গেছে, উনি পা পিছলে পড়ে একদম অবস্থা খুব খারাপ, অ্যাক্সিডেন্ট স্ট্রোক করে একদম হসপিটালে নিয়ে গেছে। তিন দিন মাঝখানে আইসিইউ হতে তিন দিন বা সাত দিন এরকম ছিল, উনিও হুট করে মারা গেছে। তো উনি সুস্থ মানুষ এভাবে মারা যায় কিভাবে? তো তখন হচ্ছে গিয়ে বিষয়টা আরো বেশি সিরিয়াসলি হয়ে যায়, যেভাবে দুইটা মানুষ যেই বলতেছে সেই মারা যাচ্ছে। আর নতুন হুজুরকে তো আমার দাদা পরে খুঁজে টুজে নিয়ে আসলো, উনি হচ্ছে গিয়ে আমার ফুপির বডির মধ্যে দুইবার ট্রাই করছে, পারে নাই। তখন উনি বলল যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আমার কিভাবে কি করা যায়। তারপরে একদিন হচ্ছে গিয়ে নিয়ম বলে দেয় যে আমাদের এগুলো এগুলা লাগবে বা এরকম এরকম করতে হবে, ওনাদেরকে যেভাবে যেভাবে বলে ওইভাবে করে। তো করার পরে একদিন হচ্ছে গিয়ে চেষ্টা করে, চেষ্টা করার পরে যে ওই যে জিনটা ছিল ওই জিনটাকে আমার ফুপির শরীরের মধ্যে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে ওই জিনটা তখন ক্লিয়ার করে সবকিছু, যে ও আমাকে কথা দিছে, আমি ওকে জিজ্ঞেস করছি, ওর আন্টি পছন্দ হয়েছে, ও ওর কাছে সারা জীবন রেখে দিবে, এখন হচ্ছে গিয়া আমি ওকে দেখে রাখবো। মানে উনি বলে যে ওকে বিয়ে টিয়ে কিছু দিতে পারবেন না, ও এরকম আনম্যারিড থাকবে, আমি ওরে ওরে দেখে রাখবো, আর হচ্ছে গিয়ে কোনো ক্ষতি করবো না।
0: আমি
1: তোকে নিয়ে যাবো আমার সাথে করে, আদারওয়াইজ তোকে মেরে ফেলবো, তোর এত বড় সাহস তুই অন্য কোথাও চলে যাচ্ছিস বিয়ে করতে। তো এরকম করে যখন বলে, তো তখন হচ্ছে গিয়ে হুজুর অনেক আমল টামল দেয়, নামাজ দেয়, পাঁচ রক্ত নামাজ পড়তে দেয়, সাথে নফল নামাজ দেয়, আরো হচ্ছে গিয়ে অনেক কিছু বলার পরে তখন ওই জিনটা যখন চলে যায়, তো তখন তো আমার ফুপি সেন্সলেস ছিল। তো যখন আমার ফুপির সেন্সলেস আসে, তখন হচ্ছে গিয়ে হুজুর আর কি এরকম করে আমার দাদাকে বলে যায় যে ওর কাছ থেকে এক্সাক্ট লোকেশনটা নিবেন, যে ও কোন জায়গা থেকে আংটিটা কুড়াইছে, এবং আপনাদের মেয়ের দ্বারা যেহেতু জিনিসটা ঘটনাটা ঘটছে, আপনারা হচ্ছে গিয়ে ওই এক্সাক্ট লোকেশনে গিয়ে ওই জায়গাতেই ওইখানকার মাটি অল্প একটু খুঁড়ে ওই আংটিটা ওখানে রেখে আসবেন।
2: ও আচ্ছা।
1: এবং এটা আপনারাই করবেন এবং ওটা করতে হবে রাতের বেলা, রাতের বেলা করবেন। তো তখন হচ্ছে আন্টির যখন সেন্স আসে তারপরে আন্টি থেকে লোকেশনটা দেয় এবং কন্ডিশন দিয়ে দেয় এরকম যে ওই লোকেশনে আমার আন্টি জীবনে কোনোদিন যাইতে পারবে না, উনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ওই লোকেশনে গেলে পরবর্তীতে ওনার কোনো ধরনের কোনো ক্ষতি হতে পারে। তখন হয়তো এরকম কোন এই হুজুরকে দিয়েও এই প্রবলেমটার সমাধান হবে না। তো যাই হোক, তারপরে রাত্রে বেলা হচ্ছে গিয়া ওই দিন আর হয় না, তার দুই চার দিন পরে হয়তো যখন আন্টি একটু সুস্থ হয়, হয়ে যাওয়ার পরে এক্সাক্ট লোকেশনটা নেয় যে এরকম এরকম বাড়ির পাশের এক দুই বাড়ি পরে, কোন বাড়ি পরে। সো এতদিন হয়ে গেছে বলতে গেলে যে আন্টি পাইছিল সেই 14 বছর আগে,
0: কয়েকটা বছর হয়ে গেল,
1: শুধুমাত্র কয়েকটা বছর কই, সে তো আন্টি করেছিল সেই ক্লাস 7 এ বা 8 এ থাকতে,
0: তার মানে বেশ কয়েক বছর।
1: তারপরে তার স্কুল জীবন শেষ হয়ে গেছে, কলেজ জীবন শেষ হয়ে গেছে, ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে, মাস্টার্স শেষ করে ফেলছে, তারপরে বিয়ে ঠিক হইলো, বিয়েটা মারা মানে যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়ে গেল,
0: যুগের বেশি আমার কাছে তো এটা,
1: হ্যাঁ এরকম, সে মানুষটা মারা গেল, তারপরে যে প্রবলেম গুলো হচ্ছে, একজন দাদা আসলো সেও হচ্ছে গিয়ে প্রবলেমটা দেখে সেও মারা গেল, তারপরে নতুন আর একজন হুজুরকে সে পরিচয় করায় দিয়ে গেল,
0: অ্যাক্সিডেন্ট করে মারা গেল।
1: হ্যাঁ, তো মোটামুটি অনেকটা সময় কেটে গেছে। তো এতদিন পরে ওই বাড়ি আগের মতো আছে নাকি, ওই জায়গা ওই জায়গাটা ওইখানে হচ্ছে গিয়ে ওই মানুষটা ওইখানে কোন জায়গা থেকে, এখন দেখা গেল আমি একটা জায়গা চিনি, আমি ওখান থেকে জিনিসটা তুলছি, আমার যতটা মনে আছে আমি যদি আপনাকে বলে দিই, আপনি জিনিসটা যতই চিনেন ওই এক্সাক্ট জায়গাটা তো খুঁজে পাওয়া খুবই
0: মুশকিল, যেহেতু অনেক বছর আগের কথা,
1: অনেক বছর আগের কথা, তো ওটা খুঁজে পাওয়া মুশকিল। এবং ওই যে গাছের নিচ থেকে আংটিটা করেছিল ওই গাছটাও হইতে পারে এখন নাই এরকমটা। তো যাই হোক, আমার ফুপি তখন হচ্ছে গিয়ে আমার দাদা ভাইকে বলে যে এভাবে এভাবে আমি জিনিসটা কুড়াইছিলাম। তো তারপরে এরকম রাত্রেবেলা আমার দাদা সাথে হচ্ছে গিয়ে আমার চাচা ছিল, সাথে ওনার আরো একজন বন্ধু ছিল, ওনারা ওই বাড়িতে যায় গিয়ে দিনের বেলাতে খোঁজ খবর নেয়, প্রথম যে সবকিছু দেখে আসে যে কোথায় কি আছে না আছে। তো সবকিছু দেখে টেখে আসার পরে রাত্রেবেলা ওনারা যে সময়টাতে হুজুর বলে যে এই সময়টাতে যাইতে হবে, ওই সময়ে যায়। তো ততদিনে হচ্ছে গিয়ে যেটা ওই বাড়িতে ততদিনে থাকে না, যে ওটা তো পরিত্যক্ত একটা বাড়ি ছিল, বাট পরিত্যক্ত বাড়ি থাকলেও এখনো পরিত্যক্ত, বাট ওইখানে একজন দেখাশোনা করার জন্য একটা নতুন লোক রাখা হয়েছে, কেয়ারটেকার টাইপের, যে একটু গাছপালা গুলো দেখে রাখলো, বাড়ি ঘর গুলো দেখে রাখলো, ওনারা হয়তো আসলে থাকবে এরকম। তো উনি ওনাকে হচ্ছে গিয়া বলে, ওনাকে বলার পরে যে উনিও হচ্ছে গিয়া বলে যে না এখানে এই ধরনের প্রবলেম থাকলেও থাকতে পারে, আমরা তো অনেকদিন ধরে এখানে থাকি, আমাদের কাছেও চোখে পড়ে অনেক সময় নেই কিছু, বাট আমরা পড়লেও আমরাও তাদের কোনো ক্ষতি করি না, তারাও আমাদের কোনো ক্ষতি করে না, এরকম করে একটা বলে। তো বলার পরে হচ্ছে গিয়ে ওই লোকটার সাহায্যে ওই কোত্থেকে আংটিটা আর কি কুড়ানো হয়েছিল সেই জায়গাটা খুঁজে বের করে, দেখে যে না ঠিক আছে জায়গাটা খুঁজে পাওয়া যায় ফাইনালি। তো যাওয়ার পরে যে সময়টাতে যেতে বলে, তো সময়টা ছিল হচ্ছে এশার নামাজের পরপর যেতে বলে, যে ওই রাতে যাইতে হবে, এখন মধ্যরাতে না, যে কোনো একটা সন্ধ্যার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে হুজুর আর কি মেনশন করে বলে দেয় যে এশার নামাজের পরে গিয়ে আপনার ওইখানে আংটিটা রেখে আসেন, তারপরে আমি বাকি কাজ করতেছি, এবং আপনাদের যখন আংটিটা রাখবেন আপনাদের অনেক বাধা বিপত্তি আসবে, বাট আপনাদের এই বাধা বিপত্তি সব তো অক্কা করি ওখানে গিয়ে রাখতে হবে, তারপরে আমি চেষ্টা করব কাজ। তো যাই হোক, ওখানে যায়, যাওয়ার পরে আমার যে চাচা থাকে উনি হচ্ছে গিয়ে মানে এরকম, মানে যেরকমটা সর নর্মালি আমরা দেখি মুভির মধ্যে, তো সেম রকম ভাবে যে প্রচন্ড বাতাস, প্রচন্ড ঝড়, প্রচন্ড কাঁপুনি, মানে তার মাঝখানে একটা লোক আমার দাদার হচ্ছে গিয়া সেম ভয়েস টোনে আমার চাচাকে ডাকতেছে পেছন থেকে, এদিকে কেয়ারটেকার উনি বারবার করে হচ্ছে গিয়ে ওনাদেরকে বলে দিছে যে যতই যাই হোক আপনারা কখনো পিছনে ফিরে তাকাবেন না, আপনারা কোনো ডাক শুনবেন না, তাতে আপনার বাবা ডাকুক, আপনার বোন ডাকুক, আর যাই ডাকুক। তো উনি অনেক সাহায্য করেছে, উনি হয়তো না থাকলে এটা কখনো পসিবলই হইতো না। সো এবং হচ্ছে গিয়ে কেয়ারটেকার যে ওনার মুখের কথা পরবর্তীতে এটা হচ্ছে গিয়ে আমার চাচাকে বা দাদাকে বলছে, উনি যখন ঘাট ঘুরায় দেখছে ইয়া বড় লম্বা একটা লোক, ওই গাছের থেকেও অনেক বড় লম্বা, সে হচ্ছে গিয়ে এরকম হাত দিয়ে ডাকতেছে ওদেরকে, টানতেছে ওইদিকে যাতে ওই জায়গায় গিয়ে আংটিটা না রাখতে পারে, প্রচুর বাধা দিচ্ছে। একবার হচ্ছে গিয়ে আমার যে দাদা ছিল তার তার সেম হচ্ছে গিয়া ফেস নিয়ে সামনে এসে আমার যে চাচা থাকে ওনাকে বলতেছে যে ওখানে যাইস না, আংটিটা দিয়ে দে, আমাকে দিয়ে দে, আমি তোর বাবা না, আমাকে দিয়ে দে। আবার হচ্ছে গিয়ে আমার দাদাকে বলতেছে ছেলের রূপ নিয়ে যে আমাকে দিয়ে দাও, আমি গিয়ে রেখে আসি। এরকম প্রচুর বাধা বিপত্তি পার করে ওনারা অনেক কষ্টে দোয়া টোয়া পরে আয়তুল কুরসি পরে সারাক্ষণ পরে পরে ওইখানে যায় গিয়ে যেভাবেই হোক কষ্ট টষ্ট করে আংটিটা মাটিতে পুঁতে রাখে। তো পুঁতে রাখার পরে হচ্ছে গিয়ে ওনারা তো ওইভাবে রেখে চলে আসে, আসার পরে হুজুরকে বলে যে আমরা এই জিনিসটা ভাবে ভাবে করছি। ওনারা ওইখান থেকে চলে আসার পরে হুজুর বাকি কাজ করে যে কিভাবে কি করতে হয়, আর আমার ফুপিকে অনেক আমল দেয়, নামাজ দেয়, নফল নামাজ দেয়, বিশেষ করে যে এগুলো এগুলো করবা, এখানে যাবা না, এটা খাবা না, এরকম করে করে বলে দেয়। তারপরে সবকিছু মোটামুটি নর্মাল হয়ে যায়। তার প্রায় এক দুই বছর পরে আমার ফুপির জন্য আবার একটা সম্বন্ধ আসে এবং ফাইনালি আমার ফুপির হচ্ছে গিয়ে বিয়েটা হয়ে যায় এখানে। কিন্তু এখানে একটা মিস্টিরিয়াস একটা স্টোরি আছে বিয়ের মধ্যে। একটা লোক, আমার ফুপি যে লোকটাকে স্বপ্ন দেখতো ওই লোকটা না, বাট ওই রকমই একটা লোক, চেহারাটা অন্যরকম, কালো পাঞ্জাবি পরা। প্রত্যেকটা যে বিয়ে হয়ে যাওয়ার পরে যে ছবিগুলো আসে না, সব জায়গায় ওই লোকটার একটা ছবি আসে। বাট ওই লোকটাকে আত্মীয় স্বজন যাদের কে মোটামুটি চিনি, ছেলেপক্ষ মেয়ে পক্ষ, কেউ চেনে না যে এই লোকটাকে, অথচ তাকে প্রত্যেক ছবিতে দেখা যাচ্ছে যে এই লোকটাকে। তো এটা হচ্ছে গিয়ে মানে এরকম একটা এখনো মিস্টিরিয়াস। আমার ফুপির সাথে যখন মাঝে মধ্যে কথা বলি তখন বলে, বা এই কল্পটা যখন ওঠে আর কি, যে ওই লোকটা তাহলে কি বিয়েতে এই লোকটা কি আসলো, আবার কালো পাঞ্জাবি পরা। তো এটা হইতে পারে, এখন আমরা অনেক সময় অনেক কিছু বলি যে কে না কে আসছে। তো যাই হোক, এভাবে তো প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে যায়। তারপর থেকে আর এই ধরনের কোনো প্রবলেম হয় না। তো যেটা হয় যে একটা আংটির কারণে একটা পরিবারের একটা মেয়ে মানুষ যার জীবনের দুইটা মানুষ এভাবে দুনিয়া ছেড়ে চলে যায়, তারপরে তার বিয়ে হয় না, তো খুবই একটা মর্মান্তিক সময় বা খুব ভয়ঙ্কর একটা সময় আমার ফ্যামিলি তখন পার করছে বা আমার ফুপির জীবনে। তো ওনার কাছে এখনো এটা একটা মানে ভয়ঙ্কর একটা সময়ের মতো। যে
0: আপনার ফুপি তো এখন ভালো আছে?
1: এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে।
0: ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার ফুপি দেখতে কেমন ছিল?
1: আমার ফুপি তো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল।
0: এখানে আমি অডিয়েন্স বা লিসেনার যারা এতক্ষণ শুনছিলেন, বিশেষ করে শ্রাবণী যে ঘটনাটা বলল, এবং আমি দেখতে পাচ্ছিলাম যে শ্রাবণীর চোখ দুটো ভিজে গেছে। কিছু ব্যাপার থাকে যে কিছু ঘটনা হয় ফ্যামিলিতে, সেই ঘটনাগুলো বলতে গেলে মানুষ শিহরিত হয়ে যায়, মানে সেই বিষয়গুলো উপলব্ধি করতে পারে। পাশাপাশি আমিও চেষ্টা করছিলাম যে ওর সাথে থেকে বা শুনে সেই বিষয়গুলো ফিল করার জন্য। তো একটা বিষয় কিন্তু খুবই মানে আমার অবাক লেগেছে, যে অনেক আগের একটা পর্বে, দাদা হয়তো ভালো করে জানেন, যে সংসদ ভবনের সামনে আমরা যখন ছবি তুলছিলাম, ঝিরঝির বৃষ্টি পড়ছিল রাতে, তো প্রত্যেকটা ছবি আমরা যখন বাসায় গিয়ে ল্যাপটপে ডাটা কেবল দিয়ে মোবাইল থেকে ছবিগুলো পার করছিলাম, প্রত্যেকটা ছবিতেই লম্বা করে একটা কি যেন দাঁড়িয়েছিল, পায়ের গোড়ালির নিচে দেখা যাচ্ছিল না, মাথার মানে থুতনির উপর থেকে দেখা যাচ্ছিল না। তো এই যে শ্রাবণী যেটা বলল, যে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের আর এক কলিগ হৃদম, ও আমার সাথে অনেক ধরনের এই ব্যাপার শেয়ার করে, সেটা হচ্ছে যে কিছু বিষয় বিভিন্ন জায়গাতে বিভিন্ন রূপে আসে, বাট একই রকম প্রায় প্রমাণটা রেখে যায়। এই যে একটু আগে আপনি যে ঘটনাটা বলছিলেন, এটা তো ফ্যামিলির ঘটনা, আপনার ফুপির ঘটনা, এবং এটা তো আমার কাছে মনে হয়েছে যে প্রায় 15-16 বছর ধরে এই ঘটনাটা ঘটে গেছে, যেটা বুঝতে বা ফাইনালি একটা সিদ্ধান্ত নিতে এই এতটা বছর লেগে গেছে। তো সেখানে যে লাস্ট যে বিয়ের কথা বলা হলো, যে ছবি তোলা হয়েছিল, ছবিতে প্রত্যেকটা ছবিতে সেই কালো পাঞ্জাবি পরা একজনকে যেন দাঁড়িয়ে আছে, তো অশরীরী একটা ক্ষমতা থাকে ওদের, যে ছবি তোলার সময় দেখা যাচ্ছে না, ছবি প্রিন্ট করার পরে বা যখন ছবিটা তোলার পরে আমরা ডিজিটালি দেখতে পাচ্ছি, তখন দেখবো যে সে দাঁড়িয়ে আছে। আর আপনার ফুপির সাথে যে ঘটনাটা ঘটে গেছে, আই থিঙ্ক যে আমাদের এই অমানিশার যতগুলো এপিসোড হয়েছে এইরকম প্রাণবন্ত এইরকম রহস্যময় ঘটনাই প্রথম আমরা শুনলাম। তো যাক শ্রাবণী, আমরা গল্প বা ঘটনা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের জন্য কিছু বললে ভালো হতো আর কি, ওনারা কিন্তু অপেক্ষা করছে যে আপনি ফাইনালি বিদায় নেবার সময় কিছু একটা বলবেন।
1: আচ্ছা, দর্শকদের জন্য আমি যেটা বলবো, আজকে আমি এই যে অমানিশা প্রোগ্রামটা এসেছি, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম। আপনারা অবশ্যই আপনাদের জীবনে যদি এরকম কোনো ভৌতিক বা এই ধরনের কোনো স্টোরি শেয়ার করতে চান, অবশ্যই আপনারা হচ্ছে যোগাযোগ করবেন ওনাদের সাথে, এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা শুনবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফুপির জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, আপনারাও ভালো থাকবেন, এই তো।
0: আর আপনার ফুপি অবশ্যই আমাদের এই এপিসোড দেখবে আর কি।
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখবে, আশা করা যায় না। আমি হচ্ছে আমার ফুপিকে লিংক পাঠাই দিব।
0: ওকে, শিওর। তো আজকে তো অনেক বড় একটা ঘটনা শেয়ার করা হলো, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আপনারা চাইলে, আমি আবার বলে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর শুরুতে আমরা দেখিয়ে দিয়েছি, এই নম্বরে আপনারা চাইলে ফোন করে বা কোনো ঘটনা ভিডিও করে পাঠাতে পারেন অথবা সরাসরি এসে আমাদের সাথে জয়েন করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, অমানিশাতে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আগামী পর্বে নিশ্চয়ই অন্য কোনো সুন্দর গেস্টের সাথে দেখা হবে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে শ্রাবণী যে ধরনের রহস্যময় একটা ঘটনা শেয়ার করেছে, শ্রাবণীর কাছে তার ফ্যামিলি বা ফ্রেন্ডস এর মধ্যে আরো অনেক ঘটনা আছে যেগুলো সে আরো একটা দুটো এপিসোডে এসে।
1: এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা দুটো গল্প না, আমাদের যে বাড়িটা, আমাদের যে পৈতৃক যে বাড়িটা, ওই বাড়িটার মধ্যে এই ধরনের প্রবলেমটা বেসিক্যালি
0: ঠিক আছে।
1: তো ওখান থেকে আমাদের ফ্যামিলির বা আমাদের গোষ্ঠী যেটাই বলি না কেন, আশেপাশে যারা আছে সবাই এই ধরনের কিছু না কিছু প্রবলেম ফেস করেছে, এবং ইভেন আমি নিজেও আমার লাইফে এই ধরনের প্রবলেম ফেস করেছি আমার ছোটবেলায়।
0: বাট এটা শুনবো আমরা এর পরের কোন একটা এপিসোডে, আমি অবশ্যই ইনভাইট করব, আসলে খুব খুশি হব। এবং দর্শক শ্রোতা যারা 90.4 ঢাকা এফএম এর ভক্ত আছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি অমানিশা, ভালো থাকবেন সবাই।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 p.m.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবে চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। FM 90.4

0: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।
1: আসলে কথা বলে

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: स्टेशन ढाका FM 90.4
1: কোথায় আছো জানি না যেখানেই থাকো ভালো আছো তো মনে পড়ে কি

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Chen, Taka FM 90.4.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
0: শুনছেন ঢাকা এফএম 90.4।